0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপস এক যুগ অনুষ্ঠান, শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। সঙ্গে নিয়ে সৌম্যকান্তি আজকে সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত, রাত 3টে থেকে পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আজকে সৌম্যকান্তি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, মাঝ রাত থেকে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। আবার এরকমই কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো এরকম প্রতিশ্রুতি নিয়েই আজকের মতো অগ্রিম বিদায় চেয়ে নিচ্ছি, যদিও সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছি। যারা এতক্ষণ সঙ্গে রয়েছেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষটিকে খুব ভালো রাখুন। প্রান্তিক কাব্যগ্রন্থের একাদশতম রচনা, শিল্পী চন্দ্রিমা গুহের কণ্ঠে শুনছিলেন আমার হিয়ার মাঝে। এখন রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের একাদশতম রচনা। কলরব মুখরিত খ্যাতির প্রাঙ্গণে যে আসন পাতা হয়েছিল কবে, সেতা হতে উঠে এসো কবি, পূজা সাঙ্গ করি দাও চাটুলুব্ধ জনতা দেবীরে বচনের অর্ঘ্য বিরচিয়া। দিনের সহস্র কণ্ঠ ক্ষীণ হয়ে এলো, যে প্রহরগুলি ধ্বনি পণ্যবাহী নোঙর ফেলেছে তারা সন্ধ্যার নির্জন ঘাটে এসে। আকাশের আঙিনায় শান্ত যেথা পাখির কাকলি, সুরসভা হতে সেথা নৃত্য পরা অপসর কন্যার বাষ্পে বোনা চেলাঞ্চল উড়ে পড়ে, দেহ ছড়াইয়া স্বর্ণোজ্জ্বল বর্ণরশ্মি ছটা, চরম ঐশ্বর্য নিয়ে অস্ত লগনের শূন্য পূর্ণ করিয়েল চিত্রভানু, দিল মোরে করস্পর্শ প্রসারিল দীপ্ত শিল্পকলা অন্তরের দেহলিতে, গভীর অদৃশ্য লোক হতে ইশারা ফুটিয়া পড়ে তুলির রেখায়, আজন্মের বিচ্ছিন্ন ভাবনা যত স্রোতের শেউলি সম যারা নিরর্থক ফিরেছিল অনিশ্চিত হাওয়ায় হাওয়ায়, রূপ নিয়ে দেখা দেবে ভাটার নদীর প্রান্ত তীরে, অনাদৃত মঞ্জুরির অজানিত আগাছার মতো কেহ শুধাবে না নাম, অধিকার গর্ব নিয়ে তার ঈর্ষা রহিবে না কারো, অনামিক স্মৃতিচিহ্ন তারা খ্যাতিশূন্য অগোচরে রবে যেন অস্পষ্ট বিস্মৃতি। এবারে শিল্পী নির্মাল্যের কণ্ঠে আজি বরিশনু মুখরিত।

0: শিল্পী ঋতু গুহের কণ্ঠে তুমি নব নব রূপে শুনছিলেন এই গানটি, আজকের মতো আনন্দধ্বনি অনুষ্ঠানের অন্তিম গান। বিদায় চেয়ে নিচ্ছি, সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে ছিলাম। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষটিকে খুব ভালো রাখুন। FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

চুরির ঘড়িতে এখন সময় 6:11 হয়ে 28 সেকেন্ড। এখন প্রভাত বীণা অ্যাট স্টুডিও প্রান্তে আপনাদের সঙ্গে আমি সুদীপ্ত।

থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। আর সেই দেখার সাথে মিশে থাকে একেবারেই অপরিচিত অচেনা কোনো কিছুকে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা। সেই দেখার পরিধি বাড়তে বাড়তে ক্রমশ অচেনা হয়ে যায় একেবারে চেনা। হতে পারে সেই অচেনা কোনো প্রকৃতির দান, এমন কোনো জায়গা যেখানে আগে কখনো যাওয়া হয়নি। প্রথমবারের সেই অচেনাকে চিনে নিয়ে আপন করে নেওয়া। হতে পারে সেই অচেনা কোনো অপরিচিত মানুষ, যাকে আগে কখনো কোনোদিন দেখা হয়নি, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমনই হয়ে উঠল, হয়তো সেই অপরিচিত মানুষটি হয়ে উঠল একান্তই চেনা। এমনই নানা কথা নিয়ে আজকের ভোরাইতে অচেনাকে চেনা।

সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক জায়গায় লিখছেন, অচেনাকে জানার, অপরিচিতের সঙ্গে পরিচিত হবার আনন্দই হল অজানার আনন্দ। সত্যিই তাই, এই অজানাকে জানার টানেই মানুষের জিজ্ঞাসু মন বারবার ছুটে বেড়ায়। তা সে অ্যাডভেঞ্চারই হোক, দুর্গম অভিযানই হোক, ইকোট্যুরিজম হোক, ট্রেকিং হোক বা দেশ আবিষ্কারী হোক, অচেনার প্রতি আকর্ষণ মানুষের অপরিসীম। নিজের একেবারে ছোট্ট গণ্ডিকে পেরিয়ে মানুষ তাই বারবার খুঁজে নেয় অজানাকে, অচেনাকে।

রবি ঠাকুরের কথায় বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, সত্যি তাই জানার গণ্ডিটা হয়তো অনেকটাই ছোট, কিন্তু জানার আগ্রহটা অনেক অনেক বড়। আসলে আমাদের জীবনের উদ্দেশ্য তখনই সফল হয়, বা বলা যায় শিক্ষা তখনই স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে যখন বাস্তবের সঙ্গে তার মেলবন্ধন ঘটে। বইয়ের পাতায় যতই আমরা পড়ি কিংবা ছবির পর্দায় যতই আমরা গহন অরণ্যকে দেখি না কেন, তাকে সামনে থেকে প্রত্যক্ষ করার যে অভিজ্ঞতা, তার রূপ, তার রস, শব্দগন্ধকে উপলব্ধি করা, তার দোতনা একেবারেই অন্যরকম। সেই অচেনাকে প্রথম দেখা, তাকে ধীরে ধীরে নিজের মতো করে চিনে নেওয়া, সেটা জীবনের বলা যায় এক অনন্য অভিজ্ঞতা।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা।
1: একটু সহজ করে বলি, শাহজাহানের অমর কীর্তি, তাজমহল কিংবা দেওয়ানি খাস, দেওয়ানি আম, অথবা রাজস্থানের দুর্গ বা হাজারদুয়ারির কথাই ধরুন না কেন, বই পড়ে সেটাকে জানা, ছবি দেখে তাকে চেনা, আর সেই সব জায়গায় গিয়ে তাকে চেনা জানার মধ্যে যে একটা দুস্তর ব্যবধান রয়েছে, এ কথা বোধ হয় আপনি আমি কেউই অস্বীকার করতে পারি না, তাই না? সত্যি বলতে কি, শিক্ষার উদ্দেশ্য যদি অজানাকে জানা কিংবা অপরিচিতের সঙ্গে পরিচিত হয়, তবে পৃথিবীর প্রান্তে প্রত্যন্তে ছড়িয়ে রয়েছে যে সমস্ত অদেখা, অচেনা, অজানা, সেগুলোকে আমাদের গ্রহণ করে নিতে হবে, আপন করে নিতে হবে একেবারে নিজের মতো করে।

একটা লেখা থেকে একটু পড়ি, যেখানে লেখিকা শ্রাবণী বন্দ্যোপাধ্যায় লিখছেন যে ছোটবেলায় আমি যে শহরতলিতে বড় হয়েছিলাম সেটা মফস্বলেরই নামান্তর ছিল। না ছিল ভালো লাইব্রেরি, না দেখেছি বিভিন্ন দেশের কোনো ছবি, আর টেলিভিশন নামটাই সেই সময়ে তখনকার দিনে ছিল অজানা। তখন ডটকমের যুগ নয়, তাই আমেরিকা ছিল বহু দূরের দেশ। একবার হয়েছিল কি, আমার থেকে কিছুটা বড় পাড়ার এক দিদি এসে বেশ চোখ বড় বড় করে বলে গেল, জানিস আমেরিকার নিউ ইয়র্কে একটা বিশাল উঁচু বাড়ি আছে, নাম এম্পায়ার স্টেট বিল্ডিং। সেটা এত উঁচু যে ওপর দিকে যারা থাকে তারা বৃষ্টিতে ভিজে যায়, আর নিচের দিকে একেবারে শুকনো খটখটে। তাই তোরা ফোন করে জিজ্ঞেস করে নেয় নিচের দিকের ওয়েদার কেমন। হাঁ করে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদি, আমাদের টাটা সেন্টারের থেকেও উঁচু বুঝি? একটা সময় যখন আজকের দিনের প্রত্যেকের হাতে হাতে মোবাইল, সোশ্যাল মিডিয়া এই ব্যাপারগুলো ছিল না, শুধুমাত্র বাইরের খবর, দেশের খবর, দশের খবর জানার জন্য ছিল রেডিও সেট, ছিল খবরের কাগজ, তখন বোধ হয় আমাদের চারপাশের পরিবেশটাও এই রকম ছিল, একই রকম ছিল, সম্পূর্ণ অচেনা অদেখা এক জায়গা, তাকে নিয়ে অজ্ঞতা, তাকে নিয়ে কৌতূহল, আর এইসবই বোধ হয় আমাদের আগ্রহী করে তোলে নতুন কিছুকে চিনে নিতে।

অচেনাকে চেনার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে মানুষের হৃদ্যতা গড়ে ওঠে। একে অপরকে জানা, একে অপরকে বোঝা, সেটাও সম্ভব হয় তখনই যখন নতুন করে কারুর সাথে পরিচিত হই আমরা। মনে পড়ে যাচ্ছে রেডিওতে শোনা একটা নাটকের কথা। সেই নাটকের গল্প অনেকটা এরকম ছিল যে বাসে করে চলেছেন এক দম্পতি যারা নিজেদের মধ্যে সম্পর্কটাকে ছিন্ন করতে চান। আচমকাই সেই বাসে তাদের সাথে যে যে আলাপ করেন একজন অতি সাধারণ নিম্নবিত্ত মানুষ। সেই দম্পতি নিজেদের স্ট্যাটাস সম্পর্কে সচেতন হওয়ায় বলা যায় প্রথমে খুব একটা আমল দিতে চাননি সেই মানুষটিকে। তবু সেই মানুষটির আন্তরিকতা ভরা আলাপচারিতাকে উপেক্ষা করতে পারেননি তারা। পথে সম্ভবত বাসটি খারাপ হয়েছিল বা ঝড় জল হয়, সেটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। কোনো এক কারণে, এই দুটির মধ্যে কোনো এক কারণে ওই দম্পতিকে আশ্রয় নিতে হয় ওই মানুষটির বাড়িতে। হ্যাঁ, তখন রাত হয়ে গেছে, বেশ রাত। সেখানে ওই মানুষটি আর তার স্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ হন তারা। সম্পূর্ণ ভাঙতে বসা সম্পর্ক আবার নতুন করে জোড়া লেগে যায় ওই সম্পূর্ণ অচেনা মানুষ দুটির আকস্মিক উপস্থিতিতে।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলছেন, অচেনার আনন্দ লাভ করতে হলে বিদেশ ঘুরবার কোনো প্রয়োজন নেই। আমি যে অঞ্চলের মানুষ বা যে গাঁয়ের লোক, তার পাশের গাঁয়ে বা অঞ্চলে ঢুকেই অচেনার আনন্দ লাভ করা যায়। বাস্তবিকই পথের পাঁচালির অপু যেভাবে পাশের গ্রাম, সেখানে গিয়ে সেখানকার সব কিছুর সাথে পরিচিত হয়েছিল, তার রেল রাস্তা দেখার যে স্বাদ ছিল, যার গল্প সে শুনেছিল, সেই স্বাদ পূর্ণ করেছিল, সেভাবেই অচেনাকে চেনার সাথে সম্পূর্ণভাবে মিলিয়ে দেওয়া যায়।

আর সেইখানেই বোধ হয় আমাদের মানব জন্মের একটা সার্থকতা, যেখানে আমরা চিনতে শিখি, জানতে শিখি, অজানাকে আপন করে নিতে শিখি, অচেনাকে কাছে টেনে নিই। তা সে মানুষ হোক, প্রকৃতি হোক, যাই হোক না কেন, এবং সেই সঙ্গে নিজের জানাকে, নিজের বোঝাকে, নিজের মননকে সমৃদ্ধ করে তুলি আমরা।

0: বাংলা উপন্যাসে, ছোট গল্পে বারবার করে এমন বহু চরিত্রের প্রবেশ ঘটেছে যারা এইরকমই অচেনাকে চেনার নেশায় মশগুল। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অতিথি, হালের অরিন্দম চট্টোপাধ্যায়ের মানুষ চেনার গল্প, এরকম অজস্র অজস্র উদাহরণ রয়েছে যেখানে সেই সব চরিত্রের ভিড়। দৈনন্দিন জীবনেও তো এমন কত মানুষ রয়েছে, তাই না, যারা সারাটা দিন চোখ রাখছেন গাছের ডালে ডালে, চিনে নিচ্ছেন অচেনা পাখিটিকে, দেখে নিয়ে টুকে রাখছেন তার চালচলন। সালিম আলীর মতো এমন অনেক মানুষে কিন্তু আমাদের চারপাশে, আমাদের শুধু সেই অচেনা মানুষটিকে ঠিকঠাক চিনে নিতে হবে নিজের তাগিদে। অচেনাকে চিনে চিনে এভাবেই এগিয়ে যেতে হবে আমাদের সামনের দিকে।
1: লালনের এই গানেও আমরা পেয়ে যাই মনের মানুষের সন্ধান। যার মনের মানুষ আছে তার পূজা প্রার্থনার প্রয়োজন নেই, যে জনা দেখে সেই রূপ সে নিরালায় চুপ করে থাকে। প্রায় 101 বছর আগে লেখা কবিগুরুর একটি গানেও রয়েছে প্রাণের মানুষকে খুঁজে চলার নিরন্তর ব্যাকুলতা। অন্তরে অচিন পাখির মতো সে রয়েছে, নিজেরই ভিতর তার উপস্থিতি।

নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটা বিশেষ দিন, কারণ আজ ন্যাশনাল ফ্যাশন ডে। আর এই বিশেষ দিনে একটা কথা বারবার মনে হয় যে আপনাদেরকে এই বিশেষ দিনটাতে আরও স্টাইলিশ, আরও রঙিন করে তোলবার জন্যে আপনারা কত না চেষ্টা করেন। আমরা প্রত্যেকেই চেষ্টা করি নিজেকে সেইভাবে অন্যের সামনে হাজির করতে। ফ্যাশন কোনো সাধারণ বিষয় নয়, এটা নিজের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস আর রুচি প্রকাশের, বলা যায় একটা শক্তিশালী শিল্প মাধ্যম। আজকের মনের মেলোডির পুরোটা সময়, মানে দশটা পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি আমি। আপনাদের কাছে ফ্যাশন কি, আপনার ফ্যাশন কি, সব কিছু শুনব। সেই সঙ্গে রয়েছে আমারও কিছু সংযোজন এবং অবশ্যই মন মাতানো ভালো লাগা বেশ কিছু গান। আপনার মতামত জানানোর নাম্বার নিশ্চয়ই জানেন, 9903059992।

1956. Army Miss Calcutta, China Detectives. এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স.

0: চাইনা দিতে টিপস, এখনো তো কেউ জানে না আছে কত ট্রিক্স। আমি মিস ক্যালকাটা 1976।
1: ফ্যাশন মানে কিন্তু শুধু দামি পোশাক বা র‍্যাম্পশো নয়, ফ্যাশন হলো আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, আপনার মনের কথা প্রকাশের একটা মাধ্যম। আপনি কেমন পোশাক পরছেন, কিভাবে নিজেকে ক্যারি করছেন, তার উপরই নির্ভর করে আপনার আত্মবিশ্বাস। আজকের মনের মেলোডিতে কথা বলবো ফ্যাশনের খুঁটিনাটি, বর্তমান ট্রেন্ড, আর আমাদের দৈনন্দিন জীবনে ফ্যাশনের ভূমিকাটা ঠিক কীরকম সেই সব নিয়ে শুনবো আপনাদের থেকেও। 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিন আপনার কথা।

ওয়েলকাম ব্যাক। কেমন লাগলো গানটা? নিশ্চয়ই দারুণভাবে উপভোগ করলেন। ইতিমধ্যেই 9903052992 হোয়াটসঅ্যাপ এসে পৌঁছে গেছে। সৌভিক সরকার কসবা হালতে থেকে লিখছেন, দৈনিক দৈনন্দিন জীবনে ফ্যাশন শুধু পোশাক বা সাজসজ্জার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আমাদের ব্যক্তিত্ব, রুচি এবং আত্মবিশ্বাসেরও প্রকাশ। সময়, স্থান ও পরিস্থিতি অনুযায়ী পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক নির্বাচন আমাদের স্মার্ট ও আত্মবিশ্বাসী করে তোলে। তবে প্রকৃত ফ্যাশন কখনোই অন্ধভাবে অন্যকে অনুসরণ করা নয়, কিংবা এটা বলা যায় বরং নিজের স্বাচ্ছন্দ্য, সংস্কৃতি ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই একটি নিজস্ব স্টাইল গড়ে তোলে। সুন্দর পোশাকের পাশাপাশি ভদ্র আচরণ, পরিচ্ছন্নতা ও আত্মবিশ্বাসও একজন মানুষকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে। তাই ফ্যাশন মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং নিজের সেরা রূপটিকে মার্জিত ও রুচিশীলভাবে তুলে ধরা। লিখেছেন সৌভিক সরকার, কসবা হালতে থেকে। চলে যাব পরের গানে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ফ্যাশন মানে কিন্তু শুধু দামি ব্র্যান্ডেড পোশাকই নয়, ফ্যাশন মানে আপনার নিজস্বতা, আপনার আত্মবিশ্বাস, আপনি যা পরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসি মুখ দেখছেন, সেটাই আপনার আসল ফ্যাশন। কি লিখছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে? লিখছেন, ফ্যাশন একটা নিজস্ব আর্ট, যেমন খুশি ফ্যাশন পড়লাম তাতে মানাতে নাও পারে। শাড়িতে মেয়েদের অন্যরকম সুন্দর লাগে, এখন শাড়ি খুবই কম পরে সবাই, সেটা নিজেদের রক্ষার জন্যই চুড়িদার জিন্স ইত্যাদি পরছে, তাতেও ভালোই লাগে। এরপর কে লিখছেন, লিখছেন নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, লিখছেন ফ্যাশন মানে আমার কাছে কোনো পোশাক, বয়স বা কে কে মাইন্ড করল তেমনটা নয়, আমি মনে করি সবার আগে ব্যক্তিত্বপূর্ণ ব্যবহার, আর সাজগোজ করাটা একটা শিল্প, তাই যে সাজে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব বা সবাই এগিয়ে আসবে, আলাপ করার আগ্রহ দেখাবে, সেটাই আমার ফ্যাশন আইকন। খুব সুন্দর মজার মজার গান শোনাচ্ছেন, থ্যাংক ইউ। চলে যাচ্ছি পরবর্তী গানে, শিল্পী আশা ভোঁসলে।

আপনারা অনেকেই জানেন যে আমরা যে ক্যাজুয়াল জিন্স বা ডেনিম পরি তা একসময় খনি শ্রমিকদের কাজের পোশাক হিসেবে তৈরি হয়েছিল। হ্যাঁ, 1800 শতকের দিকে জিন্স ছিল শুধুই টেকসই কর্মক্ষেত্রের পোশাক, আর আজ ডেনিম ছাড়া আমাদের ফ্যাশন ভাবাই যায় না। ফ্যাশন এভাবেই সময়ের সাথে সাথে বদলে যায়, বদলে যাচ্ছে। চলে যাব আরও একটা দুর্দান্ত গানে, শিল্পী মান্না দে

নেব একটা ছোট্ট সংবাদ বিরতি, আবারও মনের মেলোডি নিয়ে ফিরে আসবে আপনাদের সুদীপ্ত ঠিক 9:10 মিনিটে। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন মনের মেলোডি।

0: grow at 7% during the current calendar year. IMF's flagship biannual report, the World Economic Outlook Update, projected India's gross domestic product to moderate in the next calendar year to 6.4%. The US launched another round of airstrikes on Iran after President Donald Trump said Iran's latest attacks have effectively ended the ceasefire. President Donald Trump also accused Iran of attacking commercial ships in the Strait of Hormuz, saying the latest US strikes were carried out in retaliation. He also warned that Washington could respond with even stronger military action if Tehran launched further attacks. Iranian media reported explosions in several southern coastal cities, including Chabahar, Bandar Abbas, Bushehr, and Bandar-e-Mashhara. The India Meteorological Department, IMD, has issued an orange alert for heavy to very heavy rainfall over Arunachal Pradesh, Assam, Meghalaya, Bihar, East Rajasthan, Madhya Pradesh, Sub-Himalayan West Bengal, Sikkim and West Uttar Pradesh during the day. Meanwhile, moderate rainfall lashed several parts of the national capital this morning, bringing fresh weather and much-needed relief to residents. India's Arnav Paparkar created history by becoming the first Indian in 36 years to reach the boys' singles quarterfinals at the Wimbledon Juniors 2026. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: Phirbo bolle phera jay na ki phera jay ki jay na seta amra jani na kintu amra shobai phirte chai purono bari purono school purono bondhu phele asha gram ba shohore emon ki kokhono nijer kacheo আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে, কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। FM গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি। মনের মেলোডি।
3: সংবাদ বিরতির পরে আবারও ফিরে এলাম মনের মেলোডি নিয়ে, আপনাদের বন্ধু সুদীপ্ত।

0: কপালে সিঁদুর সিঁদুর।
1: যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, ফ্যাশন হলো কোনো কথা না বলেই নিজের রুচি আর ব্যক্তিত্বকে অন্যের সামনে তুলে ধরা, যা আমাদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং আবেগের এক দারুণ বহিঃপ্রকাশ। আমার প্রিয় পোশাক হলো সাদা ধুতি পাঞ্জাবি, যেটা আমি বাড়িতে পরে থাকি। কথায় গানে অনুষ্ঠান ভীষণ উপভোগ করছি। এরপর ফ্যাশনডের শুভেচ্ছা জানিয়েছেন পবিত্র সাহা, দু নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা ৭০ থেকে লিখছেন, আমার কাছে ফ্যাশন মানে শুধু পোশাক নয়, ফ্যাশন হলো আমার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। আমার কাছে ফ্যাশন মানে দামি ব্র্যান্ড না, আমার ফ্যাশন হলো আরাম আর নিজের পছন্দ। আমি রোজ সকালে সুতি শাড়ি বা সিম্পল কুর্তি পরি, কারণ তাতে নিজেকে ফ্রি লাগে এবং এনার্জিও পাই। একটা ছোট্ট টিপ আর হাসি, আমার মতে এই নিজেকে ভালোবেসে যেটা পরবে সেটাই আসল। ফ্যাশন যাই হোক না কেন, নিজের রুচি অনুযায়ী নিজেকে সুন্দর আর সাবলীলভাবে উপস্থাপন করাই হল সেরা ফ্যাশন। লিখেছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা ৭০ থেকে। এরপর কে লিখেছেন, এরপর লিখেছেন দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। লিখছেন, ফ্যাশন হলো নিজের আত্মপ্রকাশের একটি শক্তিশালী মাধ্যম, আপনার ব্যক্তিত্ব, রুচিবোধ এবং জীবনযাত্রার প্রতিফলন। শুধু দামি পোশাক পরা নয়, নিজস্ব আরাম ও সৃজনশীলতা বজায় রাখাই হলো আসল ফ্যাশন। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন। প্রশ্ন একটা থেকে যায় যে ২০২৬ সালের এই সময়ে ফ্যাশন ট্রেন্ড ঠিক কী চলছে। এবছর ফ্যাশনের মূল মন্ত্রই হল সাস্টেনেবিলিটি বা পরিবেশ বান্ধব ফ্যাশন, পুরনো পোশাককে নতুনভাবে রিস্টাইল করা। সুতি ও খাদি কাপড়ের ফিউশন কুর্তি বা শার্ট এখন সুপার ট্রেন্ডি, অর্থাৎ প্রকৃতিকে ভালোবেসে স্টাইলিশ থাকা। এছাড়া রঙের ক্ষেত্রে বলা যায় প্যাস্টেল শেড, যেমন হালকা ল্যাভেন্ডার, মিন্ট গ্রিন বা স্কাই ব্লু এখনকার ইয়াং জেনারেশনের কাছে সবচাইতে বেশি পছন্দের। আবারও যাব কথায়, তার আগে লতা মঙ্গেশকর।

ফ্যাশন কেবল ট্রেন্ড অনুসরণ করা নয়, এটা হলো আমাদের ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাসের নিজস্ব শৈলী এবং আত্মপ্রকাশ প্রতিফলন। অন্ধভাবে কোনো ধারণা অনুসরণ না করে নিজের শারীরিক গড়ন, ত্বকের রং এবং আরামের ওপর জোর দিন। কে লিখছেন? লিখছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া থেকে। উনি আরও লিখছেন, আবহাওয়া এবং উপলক্ষ অনুসারে পোশাক নির্বাচন করাই প্রকৃত ফ্যাশন। রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া থেকে লিখেছেন। এরপর কে লিখছেন? লিখছেন কার্তিক মণ্ডল, গ্রাম দাউদপুর, থানার সন্দেশখালি, উত্তর চব্বিশ পরগনা থেকে। ফ্যাশন মানেই আজকাল স্বল্পবাস ও শরীর প্রদর্শনের বাহুল্য দেখছি। নিজের দেশীয় পোশাক পরে অনেক ভালো থাকা যায়। কিছুদিন আগে ইন্টারভিউতে শুধুমাত্র পোশাকের কারণে দুজনকে বাতিল করে দিলাম। কোন একটি বিষয় নিয়ে লিখেছেন, কোন একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। এরপর কে লিখছেন? লিখছেন অমিতাভ হোহর, গলফ গার্ডেন, কলকাতা 33 থেকে। ফ্যাশন সম্বন্ধে লেখা একটু কঠিন, অন্তত আমার মনে হয়। যাই হোক, কথায় আছে আপ রুচি খানা পর রুচি পর না। মাঝে মাঝে এটা অনেক সময় অতিক্রম হয়ে যায়। দেখুন, এই যে লিপস্টিক ব্যবহার করা হয়, সাম্প্রতিক কালে একটি সমীক্ষা দেখা গেছে পৃথিবীতে মেয়েদের তুলনায় ছেলেরা এই লিপস্টিক বেশি ব্যবহার করে থাকেন, তাই নাকি? আমার জানা ছিল না, হতে পারে। লিখেছেন অমিতাভ হোর, গলফ গার্ডেন, কলকাতা 33 থেকে। এরপর দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। শুভ সকাল সুদীপ্তদা, শুভ সকাল। ফ্যাশন কেবল বাহ্যিক রূপচর্চা বা পোশাক

নয়, এটি নিজের আত্মবিশ্বাস, রুচিবোধ আর ব্যক্তিত্ব প্রকাশের এক অনন্য মাধ্যম। নিজের আরাম এবং ইতিবাচক চিন্তাধারাকে পোশাকে এবং জীবনযাত্রায় ফুটিয়ে তোলাই হল প্রকৃত ফ্যাশন। বাহ্যিক সৌন্দর্য মানুষকে সাময়িকভাবে মুগ্ধ করলেও নিজের ভিতরের সৌন্দর্য এবং আত্মবিশ্বাসী ফ্যাশনকে অর্থবহ ও দীর্ঘস্থায়ী করে তোলে। লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। এরপর কে লিখছেন, হাওড়া জগাছা বারোবাড়িতলা থেকে লিখছেন পূর্ণা ঘোষ। ফ্যাশন মানে উগ্রতা নয়, আধুনিক পোশাক পরে সবাইকে আকর্ষিত করা নয়। ফ্যাশন হল নিজের ব্যক্তিত্ব, সভ্যতা এবং মানসিকতা প্রকাশ করা। এমন ফ্যাশন করা উচিত নয় যা নিজেকে সবার কাছে খেলো করে। পরিবার, পরিবেশ সবকিছু বিবেচনা করে ফ্যাশন করা উচিত। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, গানগুলো অসাধারণ। আপনাদের সঙ্গে মনের মেলোডিতে রয়েছে আপনাদের বন্ধু আমি সুদীপ্ত। আর এই মুহূর্তে যে গানটি শুনব সেই গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন কিশোর কুমার এবং আশা ভোঁসলে।

পায়েল ব্যানার্জি লিখছেন বেলঘরিয়া থেকে, ফ্যাশন মানে অনুভূতির এক প্রকাশ যা জুড়ে আছে ওই বিস্তীর্ণ আকাশে। সবুজের মাঝে হারিয়ে যাওয়াই তো মনের ফ্যাশন, আবেগের মাঝে হারিয়ে যাওয়াই তো তার দান, লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। এরপর কে লিখছেন, লিখছেন বালিহাওড়া থেকে কিশোর। এখন যা কিছু করবেন সব কিছুই ফ্যাশন, নতুন জামা প্যান্ট ফুটো এটাও ফ্যাশন, জিন্সের প্যান্টের যত রং চটে যাবে ততই ফ্যাশন আরও বাড়বে। সময়ের সঙ্গে ঠিক আছে, পয়সা দিয়ে ছেঁড়া জামা প্যান্ট কিনছি এটাও একটা ফ্যাশন, লিখছেন বালিহাওড়া থেকে কিশোর। এরপর এরপর এরপর এরপর লিখছেন রবীন মান্না আর জুজার শাহ পাঁচলাহাওড়া থেকে, হালকা রঙের জামা পরি পায়ে হাওয়াই চটি, ফুল প্যান্ট ডিপ কালার চুল পরিপাটি, যেমন বয়স তেমন সাজ নিজের মতো চলা, ফ্যাশনের জোয়ারে গা ভাসিয়ে হব না পথ ভোলা। বাহ, দারুণ লিখেছেন রবীন মান্না জুজার শাহ পাঁচলা হাওড়া থেকে। এরপর কে লিখছেন, সঞ্জিত বসু লিখছেন যোধপুর পার্ক থেকে, আজ ওয়ার্ল্ড ফ্যাশন ডে, যেহেতু আমার বয়স চল্লিশের কাছাকাছি তাই আমি মনে করি কোনো অনুষ্ঠানে পাঞ্জাবি ও পাজামা, পার্টিতে স্যুট বা অন্য কিছু রুচিশীল ড্রেস, অফিসে হালকা জামা কাপড় পরলে নিজেকে সবার থেকে আলাদা লাগে এবং নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে। বন্ধুদের সাথে কোথাও বেড়াতে গেলে আমি ক্যাজুয়াল ড্রেস পরি, যেমন টি শার্ট ও জিন্স। আমি মনে করি প্রত্যেক মানুষেই বয়স, রুচিশীলতা ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী ফ্যাশন করা উচিত, লিখছেন সঞ্জিত বোস যোধপুর পার্ক থেকে। এরপর কে লিখছেন, লিখছেন পুনে থেকে উৎপল মুখার্জি। ফ্যাশন মানে আমার কাছে একটা পোশাক যেটা আমাকে মানায়, কমফোর্টেবল হবে, সিজন এবং সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করবে, তবে আমি জিন্স পরে আনন্দ ও কমফোর্ট দুটোই পাই। যদি কোনো ড্রেস কোড না থাকে তাহলে আর একজনকে দেখে কখনোই নিজের পোশাক পরি না। ভালো থাকবেন। কিন্তু উৎপলবাবু, আপনি তো নামটা ভুল করছেন বারবার করে, আমি সুদীপ্ত রয়েছি সঙ্গে, কেমন? এরপর নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে লিখছেন, শুভ সকাল সুদীপ্তদা, শুভ সকাল। ফ্যাশন মানেই কুরুচি পোশাক। আচ্ছা, ফ্যাশন মানেই নিজেকে অপরের কাছে হেয় মনে করা, সাধারণ পোশাক পরা মানে অপরের কাছে নিজের সম্মান রাখা। দাদা, খুব সুন্দর গান হচ্ছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লিখেছেন নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা থেকে। সেই সঙ্গে সংযোজন করেছেন, আমার মাথায় চুল নেই, আছে শুধু টাক, ফ্যাশন আমার মধ্যে চলেই আছে, ফ্যাশন আমার মধ্যে চলেই শুধু, চলেই শুধু যাক। এবারে আরতি মুখার্জী।

গোপাল পাল বেলেঘাটা কলকাতা 10 থেকে লিখছেন। দেখছেন, ফ্যাশন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, কারণ এটা কেবল পোশাক পরিধানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের ব্যক্তিত্ব প্রকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সংস্কৃতির প্রতীক হিসেবে কাজ করে। কোনো কথা না বলেই নিজের রুচি, চিন্তাভাবনা এবং অনন্য পরিচয় অন্যের সামনে তুলে ধরার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল ফ্যাশন। একটা সুন্দর ও পরিপাটি পোশাক মানুষের মনের জড়তা কাটিয়ে তাৎক্ষণিকভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, যা যে কোনো সামাজিক ও পেশাগত ক্ষেত্রে প্রথম দেখাতেই একটা ইতিবাচক ইমপ্রেশন তৈরি করতে সাহায্য করে। এছাড়া ফ্যাশন আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটায়, যা বিশেষ করে বিভিন্ন উৎসব পার্বণে আমাদের নিজস্ব কৃষ্টিকে ফুটিয়ে তোলে। সময়ের সাথে সাথে নতুন নতুন ট্রেন্ডের সঙ্গে মানিয়ে নেওয়া, জীবনের একঘেয়েমি দূর করে মনের মধ্যে একটা সৃজনশীল আনন্দ ও সতেজতা নিয়ে আসে। তবে প্রকৃত ফ্যাশন মানে অন্ধভাবে কাউকে অনুকরণ করা নয়, বরং নিজের স্বাচ্ছন্দ্য ও শালীনতা বজায় রেখে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। ফ্যাশন আমাদের দৈনিক জীবনকে মার্জিত, রুচিশীল এবং বৈচিত্র্যময় করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিখছেন গোপাল পাল, বেলেঘাটা, কলকাতা 10 থেকে। এরপর কে রয়েছেন একটু দেখে নিই।

শিপ্রা কারার লিখছেন মল্লিকপাড়া লেন বেতর হাওড়া চার থেকে। একটা ছোট্ট করে রিকোয়েস্ট করি, যদি পারেন ইংরেজিতে না লিখে যদি বাংলায় টাইপ করেন পড়তে খুব সুবিধা হয়। আসলে আমরা প্রত্যেকেই প্রথমবার পড়ি, এবার সেটা যদি বাংলাটা ইংলিশে লেখা হয় সেক্ষেত্রে স্পেলিংয়েরও কিছু মিস্টেক্স থেকে যায় অনিচ্ছা সত্ত্বেও, সেক্ষেত্রে বাংলায় লিখলে একটু আমাদের পড়তে সুবিধে হয়, তাই রিকোয়েস্ট করলাম প্লিজ। উনি লিখছেন, শিপ্রা কারার লিখছেন, ফ্যাশন বলতে আজ বুঝতে পেরে গেছি মনের সৌন্দর্য, মনের পবিত্রতা, স্বচ্ছতা, এইগুলো আমাদের মধ্যে থাকলেই বাইরের রূপ প্রকাশিত হবে। আজ প্রভাত বিনার প্রোগ্রাম ভালো হয়েছে, বেশ শুনলাম। এরপর এরপর এরপর কে রয়েছেন দেখে নি। এর মাঝে আরও কয়েকটা কথা বলে নি। এই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো থাকে আমাদের মিক্স অ্যান্ড ম্যাচ, যেমন এই মুহূর্তে ভীষণ ট্রেন্ডি। ধরুন এই রকম হলো যে আলমারিতে একটা খুব পুরনো কোনো সলিড কালারের শার্ট রয়েছে বা কুর্তি রয়েছে, তো সেটার সাথে যদি হালকা রঙের একটা স্কার্ফ আপনি নেন, পেয়ার করেন, তাহলে কিন্তু পুরো লুকটাই আপনার বদলে যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে বলবো যে পোশাক যখন একদম সাধারণ পরেছেন আপনি, তখন হাতে একটা বেশ ট্রেন্ডি ঘড়ি যদি পরেন এবং সেই সঙ্গে যদি কানে একটা বড় দুল পরেন, আপনি যে কোনো অনুষ্ঠানের জন্যে যাওয়ার জন্যে কিন্তু একেবারে রেডি।

কে লিখছেন এরপর? গোলাম ঘোষাল, প্রসাদপুর, ভগবতীতলা থেকে। ফ্যাশন আসে যায়, পুরনোটা রয়ে যায়। সুন্দর শাড়ি পরতে হয় এটাই জানি, এটাই আমার ফ্যাশন। চলে যাব পরের গানে। পরের গানটির শিল্পী, পরের গানটির শিল্পীকে শ্রীকান্ত আচার্য, আমার অত্যন্ত প্রিয় গান। আজও যখন স্টুডিওয় আসছিলাম, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, সেই কথা মাথায় রেখে শ্রীকান্ত আচার্যের এই গানটি।

সুমন কর্মকার লিখছেন সিঁথি থেকে, আজ আমি একটা হালকা নীল রঙের সুতির কুর্তি আর স্নিকার্স পরে অফিসে যাচ্ছি। দারুণ কমফোর্ট আর স্টাইলের পারফেক্ট কম্বিনেশন। অতনু কারার হাওড়া থেকে লিখছেন, আচ্ছা পরপর একই রকম, আমি আজ ব্ল্যাক অন ব্ল্যাক ক্যাজুয়াল শার্ট প্যান্ট পরেছি। দারুণ, ব্ল্যাক তো এভারগ্রিন ভাই। মেসেজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি কিন্তু আমরা, আর আরও একটা ব্যাপার বলে দিতে চাই, সেটা হচ্ছে জুতো নির্বাচন। হ্যাঁ, জুতো কিন্তু আপনার পুরো ব্যক্তিত্ব বদলে দিতে পারে। ফর্মাল পোশাকের সাথে যেমন জুতো মানায়, ক্যাজুয়াল লুকের সঙ্গে কিন্তু সেই জুতো মানায় না। আমরা সাধারণত এই ভুলটাই করি, আমরা শার্ট চেঞ্জ করি, প্যান্ট চেঞ্জ করি, কিন্তু জুতোর বেলায় সেই একই জুতো অনেক ক্ষেত্রে ব্যবহার করে ফেলি। করবেন না এই ভুলটা, কেমন? চলে যাচ্ছি আমার পছন্দের আরও একটা গানে, শিল্পী গীতা দত্ত।

অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলুন একটু পিছন ফিরে যাই। প্রাচীন যুগে এই মানুষ পোশাক ব্যবহার করত মূলত শরীর ঢাকার জন্য, কিন্তু ধীরে ধীরে রাজা রানীদের যুগে ফ্যাশন হয়ে ওঠে বিলাসিতা আর মর্যাদার প্রতীক। 1960-এর দশকে শুরু হয় আধুনিক ফ্যাশনের বিপ্লব। হিপ স্টাইল, বেল বটম, উজ্জ্বল রং সবই তখন ট্রেন্ড। আর আজকে ফ্যাশন একেবারে গ্লোবাল, এক দেশের ট্রেন্ড মুহূর্তে ছড়িয়ে পড়ে অন্য দেশে। দ্বিজেন মুখোপাধ্যায়।

অনুষ্ঠানের একেবারে শেষে দু একটা কথা বলি। একটা কথা মনে রাখবেন, ফ্যাশন মানে কিন্তু অন্ধভাবে ট্রেন্ড ফলো করা নয়, নিজের মতো করে নিজেকে সাজানোই আসল ফ্যাশন। নিজের শারীরিক গঠন অনুযায়ী পোশাক বেছে নিন, খুব বেশি রং মেশাবেন না, দু তিনটি রঙই যথেষ্ট। পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আত্মবিশ্বাসী হল সবচাইতে বড় স্টাইল। মনে রাখবেন, আপনি যা পরছেন সেটাই ফ্যাশন নয়, আপনি কিভাবে সেটা বহন করছেন সেটাই আসল। ফ্যাশন আর ব্যক্তিত্ব এ দুটো কিন্তু একে অপরের পরিপূরক। ফ্যাশন আমাদের ব্যক্তিত্বের ভাষা, একজন মানুষ কথা না বলেও তার পোশাকের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করতে পারে। আর সবশেষে বলি, নিজের স্টাইল নিজে তৈরি করুন, কাউকে অন্ধভাবে কপি করবেন না, এবং নিজের মতো করে নিজেকে প্রকাশ করুন। আজকের মতো মনের মেলোডি থেকে বিদায় নিচ্ছি, আপনাদের বন্ধু আমি সুদীপ্ত। সারাটা দিন ভীষণ ভালো কাটুক আপনাদের। একবারে শেষে সবিতা চৌধুরী।

আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে এখন খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর, অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বসবেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে, ইরানও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বসবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন।

0: ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রী এই সফর নতুন গতি সঞ্চার করবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, তিন দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্নে পৌঁছন। সেদেশে পৌঁছাবার পরেই ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাঁদেরকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতীয় হাইকমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলেই আশা প্রকাশ করেন তিনি। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে তা পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ক যৌথ ঘোষণাপত্র আজ প্রকাশ করেছেন। ঘোষণাপত্রে উভয় নেতাই ভারত অস্ট্রেলিয়ার সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাঁদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং স্বীকার করে নিয়েছে যে আঞ্চলিক নিরাপত্তার জন্য কার্যকর সামুদ্রিক সহযোগিতা অপরিহার্য। যৌথ ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ লক্ষ্যের ক্ষেত্রে সামুদ্রিক সহযোগিতার কেন্দ্রীয় ভূমিকার উপর জোর দেন।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: ऑस्ट्रेलिया सफररत प्रधानमंत्री সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে ভারত অস্ট্রেলিয়া সিও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনেও বক্তব্য রাখেন। শ্রী মোদী বলেন, ভারত অস্ট্রেলিয়া অংশীদারিত্ব বর্তমানে একটি রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে এটির রূপরেখা সকলের সামনেও তুলে ধরেন তিনি। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া সত্ত্বেও ভারত এবং অস্ট্রেলিয়া একযোগে পরিস্থিতির মোকাবিলা করেছে। বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন এবং 2070 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা এবং 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম যোগানোর প্রসঙ্গও তিনি উল্লেখ করেন।
1: हम भारत में हाइड्रो प्रोजेक्ट्स, ग्रीन हाइड्रोजन, सोलर मॉड्यूल्स और विंड मिल्स के लिए मैन्युफैक्चरिंग इकोसिस्टम तैयार कर रहे हैं। भारत ने 2030 तक 500 गीगावाट रिन्यूएबल एनर्जी और 2070 तक नेट जीरो का लक्ष्य रखा है।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়ার সম্পর্ক সুসংহত, ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতের জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ার সুপারের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে।
2: We share a focus on deepening and diversifying the relationship between our countries so we can continue to grow from strength to strength. Today we have done exactly that across the breadth of our relationship. With new landmark agreements, we are expanding our relationship across defence and security, education, science and technology, and energy security and critical minerals. Prime Minister Modi and I have released a joint declaration on defence and security cooperation to deepen our practical partnership.
0: Australia-India Business Council AIBC মেক উইথ ইন্ডিয়া উদ্যোগের ক্রমবর্ধমান প্রভাব এবং অগ্রগতির উপর বিশেষ জোর দিয়েছে। কাউন্সিলের মেক উইথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি চ্যাপ্টারের প্রধান শ্রী বিশ্বনাথন জানিয়েছেন যে এই উদ্যোগ কৌশলগত কর্পোরেট অংশীদারিত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া ভাবনার দূরদর্শিতাকে অস্ট্রেলিয়ার মাটিতে বাস্তবে রূপায়িত করেছে। তিন দেশ সফরে প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়ার সঙ্গে বেশ কয়েকটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্দোনেশিয়ায় যানবাহন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত জানিয়েছেন, দিল্লি কলকাতা

0: বেঙ্গালুরু মতন ভারতের বড় বড় শহরের মানুষ যখন ইন্দোনেশিয়ায় বেড়াতে যান, তখন সেখানকার রাস্তায় পা দিয়ে যে জিনিসটা তাঁদের সবচেয়ে আগে চোখে পড়ে তা হলো এক অদ্ভুত শান্ত পরিবেশ। এমনকি ব্যস্ততম রাজধানী জাকার্তায় রোজ হাজার হাজার গাড়ির ভিড় লেগে থাকলেও আমাদের চেনা শহরের মতন সেখানে অহেতুক বিরক্তিকর হর্নের আওয়াজ একেবারে উধাও। ইন্দোনেশিয়ার ট্রাফিক শৃঙ্খলা দেখলে মনে হয় এটা যেন ওখানকার মানুষের একটা রোজকার নিয়ম। ইন্দোনেশিয়ার চালকেরা হর্ন বাজান শুধুমাত্র চরম বিপদে পড়লে বা অন্য কাউকে সতর্ক করার জন্য, তাছাড়া বাকি সময়টাই ধৈর্য এবং পারস্পরিক সম্মান বজায় রেখে রাস্তায় গাড়ি চলে। ইন্দোনেশিয়ার জীবনযাত্রায় অপ্রয়োজনীয় হর্ন বাজানোকে সাধারণত অভদ্রতা হিসেবেই দেখা হয়। খবর শুনছেন FM গোল প্রচার তরঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এ জবাবে তেহরান বাহরিন কুয়েত ও কাতারকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে এবং পারস্য উপসাগরে যুদ্ধ অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তিটি অস্তিত্বহীন হয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে যান চলাচল করা জাহাজগুলোর উপর ইরানের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির ভঙ্গ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরই এই হামলা চালানো হলো। এর আগে গতকাল ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি বন্দর এলাকায় আঘাত হানে। ওমান উপকূলের কাছে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রেক্ষিতে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকের আক্রমণও পাল্টা উভয় পক্ষের দিক থেকেই আরও বড় আকারের হয়েছে বলেই মনে করা হচ্ছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম বাহিনীর সদর দপ্তর বাহরিনে অন্তত দুবার সাইরেনের শব্দ শোনা গেছে। বাহরিন, কুয়েত বা কাতারে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে যে সেদেশের দিকে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করা সম্ভব হয়েছে। বাহরিন ও কুয়েতে হামলার দায় ইরানের রেভলিউশনারি গার্ড স্বীকার করেছে। ভারতের অর্ণব পাপারকার 36 বছর পর উইম্বলডন জুনিয়র্সে 2026-এর কিশোর বিভাগী সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন। এর আগে ব্রিটেনের জোসুয়া ক্রেজকে 6-2 সেটে হারানোর পর তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বর খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের কিটন হ্যান্সকে 6-2 সেটে হারিয়েছিলেন। এরপর 18 বছর বয়সী পাপারকার প্রি কোয়ার্টার ফাইনালে জাপানের রিও তাবাকাকে মাত্র 52 মিনিটে 6-2 সেটে পরাজিত করেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনি 1টি সেটও হারেননি। কোয়ার্টার ফাইনালে আজ বিকেল 5টায় পাপারকার মার্কিন যুক্তরাষ্ট্রের জর্ডান লির মুখোমুখি হবেন। বিশ্ব ফুটবলের শেষ 8 পর্ব আজ শুরু হবে। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনার সঙ্গে সুইজারল্যান্ডের বিরুদ্ধে তাদের খেলা। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বসবেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে তা পুনর্ব্যক্ত করেছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর শেষ হল, পরের খবর জাতীয় সংবাদ 1:30।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। भारत और ऑस्ट्रेलिया ने दोहराया है कि बदलते जटिल रणनीतिक माहौल में रक्षा और सुरक्षा सहयोग दोनों देशों के बीच साझेदारी का प्रमुख आधार है। प्रधानमंत्री नरेंद्र मोदी और ऑस्ट्रेलिया के प्रधानमंत्री एंथनी अल्बनीज ने रक्षा और सुरक्षा सहयोग पर संयुक्त घोषणा पत्र जारी किया है। ये दोनों देशों के द्विपक्षीय रक्षा और सुरक्षा संबंधों में एक महत्वपूर्ण बदलाव को दर्शाता है। घोषणा पत्र में दोनों नेताओं ने भारत ऑस्ट्रेलिया समुद्री सुरक्षा सहयोग रोडमैप के माध्यम से समुद्री सहयोग को और मजबूत करने पर सहमति व्यक्त की। मेलबर्न में संयुक्त वक्तव्य में प्रधानमंत्री मोदी ने शांतिपूर्ण, स्थिर और समृद्ध हिंद प्रशांत क्षेत्र के लिए साझा दृष्टिकोण में समुद्री सहयोग को रेखांकित किया।
2: भारत और ऑस्ट्रेलिया दो वाइब्रेंट डेमोक्रेसीज हैं, दो मल्टीकल्चरल

0: তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। ঝুমুরা সরিতা চলে এসেছে আপনাদের পছন্দের গান নিয়ে।
1: একদমই তাই, আর যদিও উজ্জ্বল এক ঝাঁক পায়রা উঠতেই পারে আকাশে, আকাশটা যদিও আজ উজ্জ্বল নয়,
0: একটু মুখ ভার, তাই না? সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে শুনতে চেয়েছিলেন এই গান। আজকে আপনার পছন্দের গান দিয়েই শুরু করলাম আমরা আজকের এই তোমায় গান শোনাবো। আসলে কি হয়, বারবারই যেটা বলি যে একটা নির্ধারিত সময়, তো ওইটুকু সময়ের মধ্যে সবার গান কি শোনাতে পারবো বলুন, চেষ্টা তো করি, আর যদি এরকমটা হয় আগের দিন শোনানো যায়নি সেক্ষেত্রেও চেষ্টা করা হয়। তবে কেউ কেউ রিকোয়েস্ট করেছেন স্পেশালি ওই একটা গানের, ইনফ্যাক্ট তিনটে গান উনি রিকোয়েস্ট করছেন বেশ কয়েক দিন ধরে।
1: হ্যাঁ হ্যাঁ, তুহিন শুভ্র মুখোপাধ্যায় সম্ভবত।
0: হ্যাঁ, এবারে যেটা হচ্ছে আমাদের সংগ্রহে না এই গানগুলো নেই, যার জন্য আমরা শোনাতে পাচ্ছি না।
1: হ্যাঁ, অনেকদিন ধরেই একই গানের রিকোয়েস্ট উনি করছেন, কিন্তু আমরা কোনোদিনই আসলে আমাদের সংগ্রহে না থাকায় আমরা গান শোনাতে পারছি না। আপনি যদি অন্য গানের রিকোয়েস্ট করেন তাহলে হয়তো চেষ্টা করতে পারি।
0: চেষ্টা করবো নিশ্চয়ই। বেশ, আমরা এবার পরের গানে চলে যাই।
1: পরের গানে চলে যাই আমরা, তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনবো। এই গানের জন্য অনুরোধ করেছেন খরসরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত।

0: প্রবীর মজুমদারের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরে আমরা শুনছিলাম এই গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
1: এর আগে আমরা উজ্জ্বল একঝাঁক পায়রা শুনেছি, সেটি বিমল ঘোষের লেখা এবং সলিল চৌধুরীর সুরে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনেছিলাম আমরা সেই গান। এবার চলে যাব আমরা
0: নির্মলা
1: মিশ্রের গাওয়া গান। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুমিতা মাইতি, সৌমিতা মাইতি, ফুলেশ্বর, হাওড়া থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।

0: শ্যামল মিত্রের কণ্ঠে আমরা শুনছিলাম কৃষ্ণার্জুন এই ফিল্মের গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং কালীপদ সেনের সুরে। আর এই গান যিনি শুনতে চেয়েছিলেন তার কথা অবশ্যই বলবো। কে শুনতে চেয়েছিলেন এই গান?
1: এটা শুনতে চেয়েছিলেন উত্তম কুমার দাস, দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে।
0: ঠিক এই সময় খুঁজে পেয়েছি।
1: নির্মলা মিশ্রের কণ্ঠে আমরা যে গান শুনেছিলাম সেটি শ্যামল গুপ্তের লেখা এবং নচিকেতা ঘোষের সুরে শুনেছিলাম, কাগজের ফুল বলে। এবারে আমরা কোন গানে যাব? আচ্ছা, আরও একটা বলে রাখি, সুমন দাস সিঙ্গুর হুগলি থেকে রিকোয়েস্ট করেছিলেন যে গানের, এই মুহূর্তে সেই গান সংগ্রহে নেই, যেদিন পাবো সেদিনই অবশ্যই শোনাবো।
0: বেশ, আমরা কি তাহলে কোন গানে যাব বলো?
1: এরপর আমরা আশা ভোসলের গানে চলে যাই।
0: বেশ, কে রিকোয়েস্ট করেছেন সে গানের জন্য?
1: আশা ভোসলের এই গান শুনতে চেয়ে মহেশতলা থেকে আনোয়ার মোল্লা রিকোয়েস্ট করেছেন এবং 7 তারিখে রিকোয়েস্ট করেছিলেন আনোয়ার, গানটা শোনাতে পারিনি, সেই জন্য আজকে আবারও মনে করিয়ে দিয়েছেন আনোয়ার। আজকে নিশ্চয় আপনার পছন্দের গান এই মুহূর্তে
0: আলো আসুক, তবে
1: আসুক।

0: আবিষ্কার ফিল্মের গান শুনলাম আমরা আশা ভোসলের কণ্ঠে, এবং এই গানের কথা প্রণব,
1: এই গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায় আর সুরমৃণাল বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ, এরপরে আমরা কোন গানে যাচ্ছি?
1: আমরা মোহাম্মদ রফির গানে যাই। মোহাম্মদ রফির কণ্ঠে গান শোনার জন্য অনুরোধ করেছেন কোন্নগর নবগ্রাম থেকে শিখা পাল। আমরা শুনব প্রণব রায়ের কথায় বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে মোহাম্মদ রফির কণ্ঠে এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো।

0: চন্দ্রানী মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম আমরা এই গান। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন সুপ্রতিম চক্রবর্তী, ইলোরা চক্রবর্তী, রাজপুর, কলকাতা 49 থেকে।
1: এই গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর এবারে আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনবো, তাই তো?
0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে,
1: হ্যাঁ, শ্রীরূপ দে কোলাঘাট পূর্ব মেদিনীপুর থেকে শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। আমরা মুক্তি স্নান ছবি থেকে শুনবো এই গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর রাজেন সরকার।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: আমরা শুনছিলাম মুক্তিস্নান ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে আমরা কোন গানে যাব? আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনেছি, তারপরে আমরা কি রানু মুখোপাধ্যায়ের গানে যাব?
2: নিশ্চয়ই চলে যাই।
1: হ্যাঁ, লালমোহন মাঝি জালালশি বৌবাজার হাওড়া থেকে শুনতে চেয়েছেন রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান, সেই দুপুর থেকে বৃষ্টি। বৃষ্টি যদিও ঝিরঝির করে হচ্ছিল আমরা যখন এলাম, এবার জানি না এখন ঠিক কীরকম অবস্থা। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গানটা শুনতে তো কোনো আপত্তি নেই, বৃষ্টি হোক বা না হোক।

0: এরপর আমরা চলে যাই জগন্ময় মিত্রের গান শুনতে চেয়েছেন খরসরাই মধ্যমপাড়া থেকে মোহন দে, আলপনা দে এবং হুগলি থেকে শ্বেতা, তুমি আজ কত দূরে। তাহলে এই চিঠি পাঠাই আপনাদের উদ্দেশ্যে।
1: বলেছিলে তাই চিঠি লিখে যায়,

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম।

0: আমরা একেবারে শেষ সময়ে এসে পৌঁছেছি, আমাদের একটা গান শোনার মতোই আর অবকাশ হাতে রয়েছে।
1: অদিতি দি শুনতে চেয়েছেন বাজরণী থেকে এই গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান আমরা শুনছি, আর এই গান দিয়েই আজকে তোমায় গান শোনাবো শেষ করছি। তবে হ্যাঁ, সুরেলা সফরে কিন্তু কথা হচ্ছে আপনাদের সঙ্গে।
0: রজনীকান্ত সেনের এই গান রেখে গেলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, সঙ্গে ছিলাম সরিতার ঝুমুর।

0: সেদিনটাও ছিল 9 জুলাই 1925, বৃহস্পতিবার। আজও ঠিক তাই। আর এমন দিনেই জন্মগ্রহণ করেছিলেন তিনি, বসন্ত কুমার পাদুকোন। তবে যখন খুব ছোট, সে সময় প্রায় মরণাপন্ন সেরকম একটা রোগ হয়েছিল, তখন একজন সাধু তার বাবা মাকে বলেছিলেন ওর নামটা পাল্টে দাও। যেহেতু গুরুবারে জন্ম, তাই নামকরণ হল গুরুদাত। সেই নামেই আজ তাকে আমরা চিনি সারা পৃথিবী জুড়ে। আজ তার জন্মদিন। আর আজকে ম্যাটিনি মেগাস্টারে প্রথম পর্বে তাই অ্যাক্টর গুরুদাত।
1: যেহেতু ডিরেক্টর গুরুদাতকে নিয়ে আমরা গত 7 তারিখেই অনুষ্ঠান করেছি ডিরেক্টর্স কাটে, সেই জন্য আজকে আমরা অ্যাক্টর গুরুদাতকে ধরার চেষ্টা করব, মানুষ গুরুদাতকে ছুঁয়ে দেখার চেষ্টা করব।

0: जो भी हो तुम खुदा की कसम लाजवाब हो, शेतिनी डायरेक्टर ही होन बा एक्टर। जदिओ डायरेक्टर गुरुदत्त के लिए कथा बोलते गेले आमादेर कथा शेष हय ना, सेइ कारणे एक्टर गुरुदत्त के लिए कथा बलार सुजोग आमरा पाई ना सेभावे, ताई ना?
1: আসলে যেখানে তিনি ডিরেক্টর হিসেবে থাকতেন হয়তো সেই ফিল্মে তিনি নেই, সেক্ষেত্রেও যারা অভিনয় করছেন তাদের তিনি অভিনয়টা দেখিয়ে দিতেন, তিনি কি চাইছেন কি চাইছেন না। সুতরাং তার এই অভিনয় করার মতো যে একটা মন এবং উনি যে কত বড় অভিনেতা ছিলেন সেটা কিন্তু যারা তার ডিরেকশনে কাজ করেছেন তারাও খুব ভালোভাবেই জানেন। আজকে অ্যাক্টর গুরুদত্তকে নিয়েই হবে কথা।
0: একদমই তাই। আর তিনি যেটা বলতেন, তিনি কিন্তু অ্যাক্টিং করতে যে খুব চাইতেন খুব পছন্দ করতেন তা নয়। যেখানে যেখানে তিনি অভিনয় করেছেন মাঝে মাঝে তিনি একটা কথা বলতেন যে অন্য কাউকে কাস্ট করলে তাকে ওই বলে দিই, তুমি যেটা বললে না অ্যাক্টিং করে দেখিয়ে দিতে হবে, বলে দিতে হবে তার থেকে, মানে সবটা বুঝিয়ে দিতে হবে ঠিক কী চাইছেন উনি, তার থেকে নিজে করলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমার অ্যাক্টর গুরুদত্তের কথা বলতেই প্রথম যে ছবিটার ছবিটা মনে আসে সেটা হচ্ছে ভূতনাথের কথা, মানে অতুল্য চক্রবর্তী।
1: ঠিক ঠিক ঠিক। সেই যে আশা বাড়িটার সামনে এসে কিরম থতমত খেয়ে এসে দাঁড়িয়ে আছে, নদিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে সে এসেছে,
0: ভয় পেয়ে ফিরে যাচ্ছে মুটুলিটা আঁকড়ে ধরে,
1: প্রথম সে কলকাতা শহর দেখছে, এবং সব থেকে বড় কথা বাইরে দারোয়ানের কাছে যখন বন্দুকটা দেখছে সে একদম কিরকম ভয় পেয়ে তার জামাইবাবুর বাঁদিক দিয়ে যাচ্ছিলেন সে ডান দিকে চলে গেল যেই দারোয়ান এসছেন এইদিকে। মানে একটা ভয় ভয়ে একটা ছেলে ভিতরে ঢুকছে, এরকম একটা পরিবেশ সে দেখছে, তার কাছে একদম অচেনা একটা জায়গা, অথচ আস্তে আস্তে সে কিভাবে নিজের একটা জমি তৈরি করে নিতে পারছে। এবং এমন নয় প্রথম দেখে তাকে যেরকম মনে হয়েছিল যে একদমই ভীতু একটা ছেলে, হয়তো নিজের কোনো সে নেই, আমরা কিন্তু যত ফিল্মটা এগিয়েছে দেখেছি সে কতটা স্থিতধী।
0: অথচ আমার ওই সিনটা মনে পড়ছে যখন ছোটিবাহু প্রথম ডেকে পাঠালেন, সে গেছে এবং বলছে যে তার নাম ভূতনাথ। কেন ভূতনাথ? না শিবরাত্রির দিন জন্মেছিলেন বলে পিসি নাম রেখেছিলেন ভূতনাথ। এবং ভূতনাথটা শুনেই যখন ছোটিবাহু খুব হেসে উঠলেন তখন সে এরকম না ভুল বলছি ছোটিবাহু হাসেননি, হেসেছিল হচ্ছে জবা। জবা যখন হেসেছে তখন কিন্তু সে একটু তাকিয়ে দেখলো, দেখে বলল না না সবাই তো হাসে। এবং ছোটিবাহু যখন ডাকলো তখন ছোটিবাহু হাসলো না বলে সে একটু অবাক হলো, কারণ সবাই তো হাসে।
1: এবং খেয়াল করো ছোটিবাহুকে একটা কথা বলেছিল, আমাকে আমি কেন এরকম আপনার জনের মতো সব কথা বলে ফেলছি জানি না, প্রথম দেখা থেকে কোথাও একটা ভালো লাগা একটা সম্ভ্রম, এটা কিন্তু ভূতনাথের মধ্যে আমরা পাই।
0: এবং ওই যে আচরণ, ধরো তুমি ভেবে দেখো প্রথমেই যে তুমি যে বললে যে ওই ভয় পেয়ে যাওয়া, বা ছোটিবাহুর সামনে যখন যাচ্ছে তখনও বসছে সে আসন পেতে, সেখানে কোথাও একটা জড়তা সেটা রয়েছে। আবার ছোটিবাহুর সঙ্গে কথা বলে যখন ফিরে আসছে তখন দেখছে যে মেহফিল বসেছে, নাচ গান হচ্ছে, সেখানে পর্দার ফাঁক থেকে সে যখন ওই নাচের দৃশ্যটা উপভোগ করছে তার মুখ চোখের ভঙ্গি,
2: মাটিতে বসে পড়ছে
0: মানে ধুতির কোথা টোচা গুটিয়ে ভালো করে বসছে, কেউ যাতে তাকে দেখে না ফেলে আড়ালে বসে ওইভাবে দেখছে তার মুখ চোখের ভঙ্গি, মানে ভাবতে অবাক লাগে যে এই মানুষটা আসলে কিরকম সেটা তো আমরা জানি।
1: আরেকদিকে দেখো যখন জবার সঙ্গে কথা হচ্ছে, জবা ওই যে একদিন কথা বলেছিল যে তোমার সঙ্গে আমাদের কিসের সম্পর্ক, শুধু খেতে দেওয়ার, এইটা সে কখনো ভোলেনি এবং ফিরে ফিরেই কিন্তু এটা সে শোনাতো, এবং কোথাও তার খুব খারাপ লাগতো, জবা এমনই সে সবসময় মনে ব্যথা দিয়ে কথা বলে, কিন্তু আলটিমেটলি কোথাও যে ধরা পড়ছে জবার যখন বিয়ের ঠিক হচ্ছে তার খারাপ লাগছে। এবং একদিন যখন জবা গান গাইছে সে সেখানে এসে পড়ে যখন সে দেখছে আর জবার ওই মুখের ভঙ্গিমা, আহা, সেটাও কিন্তু তারই শিখিয়ে দেওয়া,
0: এবং সেটা দেখে তার যে মুখে

সাহেব বিবি ওর গুলাম থেকে শুনলাম আমরা এই গান। এবং অদ্ভুত, আশা ভোসলে বলেছিলেন যে যখন উনি রেকর্ড করছেন তখন গুরুদাত ওনার সামনে থেকে সমস্ত মুখের কিরকম কি হবে না হবে নানান ভঙ্গিগুলো ফুটিয়ে তুলছিলেন, এবং সেই রকম ভাবেই কিন্তু গানটাকে নেওয়া হয়েছিল। তাহলে ভেবে দেখুন একজন অ্যাক্টর তিনি কিভাবে প্রতিটা সিন প্রতিটা মোমেন্টকে যাপন করতেন।

0: একদম। আমার আরেকটা ছবির কথা খুব মনে পড়ছে, তার অনেকটা পরের দিকের ছবি, সতেলা ভাই। সেখানে তিনি একজন অশিক্ষিত মানুষ, তার মানে চাষাবুষো টাইপের মানুষ আর কি। তার ভাইকে লেখাপড়া শেখানোর জন্য তিনি যা নয় মানে সৎ ভাই, কিন্তু তার জন্য একেবারে নিজের প্রাণটা দিয়ে দিতে পারেন তিনি মা এবং ভাইয়ের জন্য। সেই চরিত্র যখন তাকে দেখেছি, আপনারা পারলে ছবিটা একটু দেখবেন, সতেলা ভাই ফিল্মটার নাম, মানে ওই যে অশিক্ষিত একজন মানুষ, তার মধ্যে ওই পালিশটা একেবারেই নেই, যেভাবে বসছেন, উবু হয়ে বসছেন, সমস্ত জেস্টারগুলো না আশ্চর্য লাগে ভাবতে যে এই মানুষটা কি করে এটা করতে পারেন।
1: হ্যাঁ, আর এবার যদি ধরুন জাল ফিল্মটা দেখেন, সেখানে উনি তো নেই, ওনার ডিরেকশন। এবারে শুধুমাত্র একটা গানে,
0: হ্যাঁ
1: একটা মানে চরিত্র বলা
0: সিকোয়েন্সে, শুধুমাত্র
1: একটা গানে ওনাকে এক ঝলক দেখা যাচ্ছে, উনি নৌকাটা বাইছেন, সেইখানে একবার ডান দিকে মুখটা, ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, কিন্তু ওই এক ঝলক দেখলেও না কোথাও একটা মন ভালো হয়ে যাচ্ছে। মানে আসলে এটাও হতে পারে যে যাকে আপনি পছন্দ করেন, যিনি শ্রদ্ধার, তাকে এক ঝলক দেখাতেও অনেক আনন্দ থাকে, হয়তো সেটাই হয়। কিন্তু উনি যখনই পর্দায় থাকেন, আপনার ক্ষমতা হবে না চোখ ফেরাবেন।
0: একদম তাই। যেমন ধরো আমার মনে পড়ছে আর পার ফিঞ্চার কথা, সেখানে তখন উনি একেবারে ছিপছিপে অন্যরকম দেখতেও বটে, আর ওখানে কালু বিরজু যে ভূমিকায় অভিনয় করেছিলেন, জেল খাচ্ছেন, গ্যারাজের কাজ করছেন, একটা টাপরি টাইপ একটা ব্যাপার, উনার নিজের চরিত্র থেকে একেবারে আলাদা, অথচ কিভাবে প্রাণবন্ত করে তুলেছিলেন পর্দায় সেই কালু বিরজুকে। আমরা একটু মনে করি

0: আরে যা যা যা যা
1: আরে চল।
2: এইখানে আমরা একটা ট্যাক্সি, একটা গ্যারাজ, সেই মধ্যে মানে আবর্তিত জীবন এখানে দেখছি। ঠিক অন্যরকম ভাবে আমরা আবার পাচ্ছি মিস্টার অ্যান্ড মিসেস 55 এ প্রীতমকে, যে প্রীতম একটু

0: কাজের জন্য ঘুরে ঘুরে বেড়ায়, সে খুব ভালো কার্টুনিস্ট, তার নিজের জীবনের একটা মানে শুধুমাত্র এটাই চাহিদা, সম্মানের সঙ্গে বেঁচে মরতে থাকা, হ্যাঁ, এবং তার কিছু প্রিন্সিপাল আছে সেইগুলোও আমরা দেখতে পাই। এবং কমিক টাইমিং সেটা আর পারি বলুন বা এখানে বলুন, হ্যাঁ, অসাধারণ
1: একদম। এবং এখানে একটা সিন আমার মনে আছে যেখানে ধরো উনি ওই কার্টুন এঁকেছেন এবং ললিতা পাওয়ার এসেছেন, এসে তার সঙ্গে কথা বলতে এসেছেন, এসে দেখছেন, দেখে বলছেন এটা আমি, মানে ওরকমভাবে দেখছেন, এবং তারপরে উনি জিজ্ঞেস করছেন, খুব বিরক্ত হয়েছেন, তো তারপরে ওনার সঙ্গে কথা বলছেন আর কি, প্রীতম কুমারের সঙ্গে কথা হচ্ছে, তো যাই জিজ্ঞেস করছেন তার উত্তরে উনি বলছেন জি হ্যাঁ হ্যাঁ। এবং সেটা না মানে আমার কোথাও মনে হয় যে ওটা না সত্যি আমাদের দেখা উচিত ওই সিনটা, কারণ কত রকম ভাবে যে একটা শব্দকে ভয়েস মডুলেশন করে বলা যায় সেটা যেন উনি শিখিয়েছেন ওখানে।
0: তাই বা ধরো যখন সিনেমা দেখতে গেছে, হ্যাঁ, অনিতা আর প্রীতম দুজনই দুজনকে সেইভাবে জানে না যে কে আসছে, অনিতা ভাবছে যে তার রমেশ আসছে, আর প্রীতম ভাবছে তখন সরিয়ে দিল, সরিয়ে অনিতা বলছে বিয়ের পর তুমি কাউকে কনুই মারবে না তো, এইভাবে জিজ্ঞাসা করে এবং তারও অবাক হয়ে তাকানো, মানে অদ্ভুত, পারলে দেখুন মন ভালো হয়ে যাবে।
1: পুরো ছবিটা জুড়ে তার যে ওই জনি ওয়াকারের সঙ্গে কানেকশন এবং কমিক টাইমিং অসাধারণ, এই গানটা কিন্তু তার একটা উদাহরণ।

0: ভাই। এবারে যে ছবিটার কথায় আসব সেটা 1957-এর ছবি পিয়াসা। যদিও পিয়াসার যে বিজয়, সেই চরিত্রটা তার অনেক কাছাকাছি। তার যে একজন কবি, তার যে ব্যথা, বেদনা, বিষাদ, পুরোটাকে তিনি ধরেছিলেন আসলে কোথাও। ওটা যেন মানে বিজয় যেন গুরুদত্তের নিজের প্রতিবিম্ব হয়ে
1: আসলে কি জানো, এটা বলা হয় যে পেয়াসাটা উনি ওনার বাবাকে দেখে অনেকটা ইন্সপায়ার্ড হয়ে লিখেছিলেন। তার কারণ বাবা ছিলেন এরকম একজন মানুষ, যার মধ্যে এরকম কবি, উনি একজন কবি এবং একজন শিল্পী, এবং তার যাপনটা উনি জানতেন, তো সেই জন্য কোথাও ইন্সপায়ার্ড। এবং পেয়াসা তো অনেক দিন ধরে ওনার ইচ্ছে হয়েছিল,
0: বহুদিন আগে তিনি স্ক্রিপ্টটা লিখে রেখেছিলেন
1: একদমই।
0: তারপরে ওই যে অভিনয়টা, সেই কারণে আমার না কোথাও মনে হয় যে পেয়াসার বিজয় সেটা ওনার কাছে খুব একটা চ্যালেঞ্জিং ছিল না, কারণ উনি নিজেই প্রায় সেটাকে যাপন করেছেন, সুতরাং সেটা খুব একটা চ্যালেঞ্জিং নয়। বরং সুরেশ সিনহাও অনেকটা তাই, তিনি নিজে যেরকম সেরকম, তার সেমি অটোগ্রাফ বায়োগ্রাফি বলা হয় ওটাকে। কিন্তু তুমি ভেবে দেখো, কাগজকে

0: স্কুলের একদম শুরুর দিকে, যেখানে মানে শুরু হচ্ছে আর কি, উনি স্টুডিওতে ঢুকছেন একেবারে অশীতিপর একজন বৃদ্ধ, নুপ্চ বয়সের থেকেও যেন আরো বৃদ্ধ হয়ে গেছেন তিনি, সিঁড়ি বেয়ে বেয়ে উনি উঠছেন, প্রত্যেকটা ধাপ কোথাও তোমার দেখলে মনে হবে না যে এটা একটা কম বয়সী মানুষ হতে পারে। তখন তো ওনার কত বয়স তুমি বলো না, 58 ছবি, কত আর বয়স,
1: 25 জন্ম।
0: সুতরাং এগুলো দেখলে না সত্যি কোথাও মানুষটাকে, মানে ডিরেক্টর হিসেবে আমরা অনেক কথা বলি, কিন্তু অ্যাক্টর হিসেবে গুরুদত্তের কথা বলতে গেলে বোধ হয় একটা সুরিলা সফর যথেষ্ট নয়। যদিও আজকে আমাদের থামতে হবে, কারণ পরের পর্বে আরও একজন রয়েছে যারও আজকে জন্মদিন, তিনিও আরেকজন ম্যাটিনি মেগাস্টার।
1: ঠিক তাই,
0: তার কথা নিয়ে ফিরে আসব। তবে সংবাদ বিরতিতে যাবার আগে যেতে যেতে রেখে গেলাম সেই গান পেয়াসা ফিল্ম থেকে, হেমন্ত কুমার।
1: আজকে তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা আমাদের তরফ থেকে।

0: ম্যাটিনি মেগাস্টারে এবার এমন এক নক্ষত্রকে নিয়ে কথা বলবো যিনি এই অভিনয় জগতে খুব কম সময় ছিলেন, কিন্তু যতক্ষণ ছিলেন আজ অবধি আমরা তাকে স্মরণ করছি, করতে বাধ্য হচ্ছি। অভিনয় যে কি, কতটা স্বতঃস্ফূর্ত হতে পারে, এবং অভিনয় যে আলাদা করে কোনো চেষ্টা করা নয়, সেইটাকে তিনি শিখিয়েছেন আমাদের। আজ সঞ্জীব কুমারেরও জন্মদিন।
1: একদমই তাই, তুমি যেটা বললে, এমন একজন অভিনেতা যার অভিনয়টাকে কখনো অভিনয় বলে মনেই হয় না। আমরা যখন তার ছবি দেখলো দেখতে বসি তখন কোথাও মনে হয় কি আর এমন করলেন, এতটাই স্বাভাবিক তিনি। ভাবি যখন পরবর্তী সময় যে সত্যি তো এটা কি অভিনয়। তুমি ভেবে দেখো, আমার একদম প্রথমে মনে পড়ছে আঙ্গুর ফিল্মটার কথা, সেখানে দুটো ক্যারেক্টার একদম যমজ ভাই, সাজ পোশাক সব কিছু একরকম, অথচ কি অদ্ভুত, আমরা কিন্তু দেখলে চিনতে পারি দুজনকে, যে কে মানে দুজন দুটো চরিত্র যে আলাদা সেটা একদম পরিষ্কার বুঝতে পারি। একদম শুরুতে ওই যখন তাস খেলছে বসে, সেখানেও মানে বিবাহিত মানুষটি তিনি একটু তুলনামূলক স্থিতধী, হ্যাঁ কোথাও তিনি একটু রেগে যাচ্ছেন কোথাও, অথচ যে মানুষটা ব্যাচেলার সে মানুষের মধ্যে একটা
0: ছটফটে
1: ছটফটে ভাব সেটা সবসময় ফুটে বেরোচ্ছে। কি অদ্ভুত অ্যাক্টিং।
0: ঠিক, আসলে এই মানুষ থিয়েটার থেকে নিজের মানে অভিনয়ের যাত্রাটা শুরু করেছেন, তো যার জন্য থিয়েটার তো আমাদের অনেক কিছু শেখায়। অবাক অখ অভিনয়ের যদি শিখতে হয় তাহলে থিয়েটারের কাছে যে কোনো অভিনেতাই মাথা নত করেন, তো সেইখান থেকে উঠেছেন। এবং তুমি খেয়াল করে দেখো ওনার অভিনীত সমস্ত নাটকগুলো যে যখন দেখেছেন তাদের এতটাই ভালো লাগা তৈরি হয়েছিল, এমনকি পৃথ্বীরাজ কাপুরও একবার দেখতে গেছেন ওনার থিয়েটার, সেখানে উনি একজন বয়স্ক অভিনেতার মানে একটা বয়স্ক রোল কি প্লে করছেন, তো তারপরে তা ওনার রোলটা হয়ে গেছে। পরে যখন সবাই মিলে স্টেজে গিয়ে ওনাদের সঙ্গে স্টেজের পিছনে ওনাদের সঙ্গে গিয়ে গ্রিন রুমে দেখা করছেন যে ভীষণ ভালো লেগেছে অভিনয় সব কিছু, পৃথ্বীরাজ কাপুর কিন্তু

0: গিয়ে বলেছিলেন আর আপনাদের মধ্যে ওই বয়স্ক যিনি আছেন ওই অভিনেতাকে একটু ডেকে দিন। তো সঞ্জীব কুমার না খুব হাসছেন, তারপর অনেকক্ষণ পরে মাথা চুলকাতে চুলকাতে বলছেন ওটা আমিই ছিলাম। সেদিন না পৃথ্বীরাজ কাপুর ওনার মানে পিঠে হাত রেখে বলেছিলেন অনেক দূর যাবে। মানে এই যে এইগুলোও তো পাওয়া,
1: সত্যি তাই অদ্ভুতভাবে ওনার মানে জন্মসূত্রে যে নামটা সেটা তো সঞ্জীব ছিল না, সেটা ছিল হরিহর। বাবা জেঠালালজি তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন ভীষণই, সেই কারণে ছেলের নাম লিখেছিলেন হরিহর। আর তার পরবর্তী সময় যখন তিনি সিলভার স্ক্রিনে এলেন তার মনে হলো যে এই নামটা ঠিক ঠিক নয়, তো সে কারণে তিনি প্রথমে নাম রাখলেন সঞ্জয়। কিন্তু সে সময় সঞ্জয় খান চলে এসেছেন, তিনি পরিচিত হয়েছেন যথেষ্ট, সেই কারণে দেখলেন সঞ্জয় নাম একই নাম দুজনের হলে কোথাও একটু সমস্যা হবে
0: না। আরো হয়েছিল কি, একটা ফিল্মে সঞ্জয় খানও ছিলেন উনিও ছিলেন, তখন ডিরেক্টর বলছে এ কেমন দুটো দুজনেই মানে সঞ্জয়, তখন উনি বলেছিলেন আর কি
1: নামটা বদলে তাহলে সেখান থেকে সঞ্জীব। তো এই যে নাম বদলানো এর জন্য কিন্তু তুমি যেটা বললে না, নাটক দেখতে গিয়ে অনেকেই কিন্তু ওনাকে মনে রেখেছিলেন কিন্তু পরবর্তী সময় নামটা বদলে যাওয়া কি সমস্যা হয়েছিল একটা ছোট্ট গল্প বলি। একবার এরকম হয়েছে যে দিলীপ কুমারের বিপরীতে, মানে বিপরীতে ঠিক নয়, দিলীপ কুমারের সঙ্গে তার সঙ্গে টক্কর দিতে পারবে এমন একজন অভিনেতা প্রয়োজন। তো সেরকম চরিত্রে কাউকে দরকার, HS রাভেলের ফিল্ম তিনি খুঁজছেন সেরকম কাউকে। এদিকে সঞ্জীব কুমার এমন একজন আর্টিস্ট যিনি সিলভার স্ক্রিনে আসার আগে মানে অভিনেতা হয়ে ওঠার আগেই তার সেক্রেটারি ছিল, হ্যাঁ যমুনা দাস তার সেক্রেটারি ছিলেন
0: এবং বলেছিলেন যখন তুমি স্টার হবে তখন আমায় মাইনে দিও, এটাও একটা বড় ব্যাপার।
1: সত্যি কি অদ্ভুত ব্যাপার হয় মানুষের জীবনে কত রকম ঘটে। তো এই যমুনা দাস তিনি ওই HS রাভেলের কাছে যাতায়াত শুরু করলেন যাতে করে আর কি উনি সুযোগটা পান এই চরিত্রে করার জন্য। তো HS রাভেল কি করলেন, এত ঘন ঘন যাতায়াত করতে শুরু করেছিলেন উনি বিরক্ত হয়ে ওনার আশাটাই বন্ধ করে দিলেন, যাতে উনি আসতে না পারেন ওটা ব্যবস্থা করলেন। এইবার কি করা যাবে, তো সঞ্জীব কুমারকে সে কথা বলেননি, উনি উনি কষ্ট পাবেন বলে বলেনি। তো সঞ্জীব কুমারের একবার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমি একবার যাই গিয়ে আমি নিজে কথা বলি। উনি যখন নিজে গিয়ে কথা বলতে গেছেন তখন না উনি নিজে গিয়ে কথা বলেননি, ভুল বললাম, HS রাভেলের এই যমুনা দাসের সঙ্গে রমেশ সাইগালের একটা সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল,
0: রমেশ সাইগালকে বলেছিলেন কথা বলার জন্য, উনি বলেছিলেন
1: হ্যাঁ, এবং ওনার কাছে ছবিটা একটা খামে করে ছবি পাঠিয়েছিলেন। তো এবার সেই ছবিটা যখন নিয়ে গিয়ে দুজনেই যখন একসঙ্গে খুলছেন, HS রাভেলের সামনে নিয়ে গিয়ে যখন রমেশ সাইগাল খুলছেন খামটা, ছবিটা দেখে দুজনেই অবাক হয়ে যাচ্ছেন এবং তারা তখন বলছেন যে এই ছেলেটিকে তো আমরা খুঁজছিলাম, কারণ ওই নাটক দেখেছি
0: বারাবাজকার পাঁচ মিনিট ছিল ওই নাটকটার নাম। তা এবার হরি জারিওয়ালা একে খুঁজছে, অথচ কে সঞ্জীব কুমার সেটা তো আর বোঝা যাচ্ছে না, যার জন্য সঞ্জীব কুমারের চান্স নেই, হরি ভাইকে খোঁজা হচ্ছে চারিদিকে।
1: এবং ওই ছবিটা দেখে তারা অবাক হয়ে গেলেন যে এই তো একেই তো খুঁজছি, এইভাবে যোগাযোগটা হলো। এবং সংঘর্ষ ফিল্মটার নাম ছিল, ছোট্ট একটা ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় অভিনয় করেছিলেন।
0: একটা গান আর তারপর ফিরে এসে বলছি এই সংঘর্ষ নিয়েই কথা, মানে কত বড় মাপের শিল্পীর কাছ থেকেও তিনি কিরকম মানে বা সবার কাছ থেকে যে স্বীকৃতি পাওয়া সেটা তিনি পেয়েছেন সেই কথায় আসবো।
1: আপাতত মনচালি ফিল্ম থেকে রইল এই গান।
2: গম কা ফসানা বন গয়া আচ্ছা
3: আচ্ছা জি,
2: এক বহানা বন গয়া আচ্ছা
3: আচ্ছা।

0: এই গানটা যদি একটু দেখেন ভালো করে, দেখবেন সঞ্জীব কুমার কি অসম্ভব ফিট, মানে যখন তখন দিগবাজি খেয়ে যাচ্ছে, যা খুশি করছেন নিজের শরীরটাকে নিয়ে, এবং অসাধারণ তার কমিক টাইমিং। মানে সীতাওর গীতাতে আমরা যেটা পেয়েছি যে এক মঞ্চলিতা ঠিক একই রকম ভাবে সেই এক অদ্ভুত কমিক টাইমিং।
1: 1968 সংঘর্ষের সময় যখন খোঁজা হচ্ছিল দিলীপ কুমারের সঙ্গে অভিনয় করবে এরম একজন মানুষকে, এবং এইভাবে খুঁজে পাওয়া গেল সঞ্জীব কুমারকে। যেদিন প্রথম সেটে এলেন দিলীপ কুমার, দিলীপ কুমার এসেই সেটে প্রথম এসে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা সিনটার জন্য আমি কতটা সময় পেতে পারি, ক্যামেরাটা কোথায় থাকবে, আচ্ছা আমার সঙ্গে যে অভিনয় করবে সে কিভাবে করবে, বা কিছু এইরকম ভাবে সবটা দেখে নিয়েছেন। তখন কিন্তু উনি যে অভিনয় করবেন উনি চুপচাপ সব কিছু দেখছেন। তারপর যথারীতি আগে তো এটা নিয়মই ছিল, রিহার্স করতে হবে এবং তারপর গিয়ে টেক, তো সেটা হয়েছে সব কিছু। কিন্তু যখন শুরু হলো টেকটা নেওয়া, সেই সময় সঞ্জীব কুমার অদ্ভুত, মানে যে কোনো অভিনয় যখন করছেন তিন চার দিন ধরে যখন শুটিংটা চলছে, উনি যেমনভাবে হয়তো রিহার্সালের সময় সেরকম কিছু করেনি, কিন্তু যতটুকু প্রয়োজন হয়তো তখন তার কথাটাই বলার কথা, কিন্তু ওনার মনে হলো আগে তাকিয়ে দেখা উচিত দিলীপ কুমারের দিকে, তারপর একটু পিছিয়ে এসে মানে ওনার ডায়লগটা ডেলিভার করার কথা, এইগুলো কিন্তু উনি করছেন। এবং অদ্ভুতভাবে উনি এইভাবে যখন কাজগুলো করতেন, অনেক সময় এমন হতো পরিচালক কাট বলতে ভুলে যেতেন, কারণ মনেই হচ্ছে যে এইটাই স্বাভাবিক, হ্যাঁ এটাই হওয়া উচিত। তো দিলীপ কুমার না প্রথম দিন দেখেছেন ওনার সঙ্গে অভিনয় করে, ওনার ভালো লেগেছে। এবার উনি গিয়ে জিজ্ঞাসা করেছেন ডিরেক্টরকে, এই ছেলেটাকে কোথা থেকে পেলে? তখন বলেছে যে ও সঞ্জীব কুমার, ও নাটক করে, আমার খুব ভালো লেগেছে। এবার তখন কি হতো, এ যত বড় স্টার তারা পরিচালক প্রযোজক এদের সঙ্গে বসে লাঞ্চ করতেন, এবং অন্য যারা তারা আলাদা করে লাঞ্চ করতেন।

0: কিন্তু তিন চার দিন যখন ওনারা শুটিং করছেন, তারপর হঠাৎ একজনকে দিয়ে দিলীপ কুমার ডেকে পাঠান যে ওকে ডেকে আনুন তো, বলুন আমি ডাকছি, একসঙ্গে লাঞ্চ করব। এবং সেদিন সঞ্জীব কুমার বলেছিলেন, এটা যে আমার কি পাওয়া, আমার যে কি ভালো লেগেছে যে দিলীপ কুমারের মতো একজন স্টার তিনি আমাকে রেকগনাইজ করছেন, তিনি আমাকে ডেকে বলছেন তার সঙ্গে লাঞ্চ নিতে, এটা আমার কাছে একটা বড় পুরস্কার।
1: ঠিক, আমরা এরপরে যে ছবির কথায় আসব, দেখো আজকে 9 জুলাই, তো আমরা প্রথম পর্বে যাকে শ্রদ্ধা জানিয়েছি তিনি 1925 9 জুলাই জন্মেছিলেন, আর ইনি 1938 9 জুলাই জন্মেছিলেন। অদ্ভুতভাবে তিনি যেন, মানে গুরুদাস যেন তার অভিনয়ের ব্যাটনটা কোথাও সঞ্জীব কুমারের হাতে তুলে দিয়েছিলেন, এবং দুজনে কিভাবে এক সূত্রে বাঁধা একটা বলি, এরপরে যে ফিল্মটার কথা বলবো সেই ফিল্মের নাম খিলনা। এলভি প্রসাদ তিনি ডিরেক্টর, এবং তিনি গুরুদাসকে ভেবেই এই ছবিটার কথা পরিকল্পনা করেছিলেন। কিন্তু 64 যখন গুরুদাস চলে যান, তারপরে তিনি ভাবছিলেন যে কি করে ছবিটা হতে পারে। আর তারপরে সঞ্জীব কুমার সেই সময় একটি গুজরাতি ফিল্মে এই রকম ভূমিকায়, মানে এরকম মানসিক ভারসাম্যহীন পাগল আর কি, এরকম ভূমিকায় অভিনয় করেছিলেন। তো সেইটা দেখার পর, এবং সেটার জন্য উনি গুজরাট স্টেট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, সেটা দেখার পর এলভি প্রসাদের মনে হয় যে এই ছেলেটিকে দিয়ে এই চরিত্রটি করানো সম্ভব, এবং তাকে ওই রোলে কাস্ট করা হয়।
0: এরকমই আর একটা রোল যেটা গুরুদাসকে ভেবে রাখা হয়েছিল, কিন্তু গুরুদাস অনেক আগেই চলে যাওয়ার জন্য সেই কাজটা হয়তো হতোই না, কিন্তু পরবর্তীতে সঞ্জীব কুমারকে দেখে তার মনে হয়েছিল, সেটা হচ্ছে কে আসিফ, হ্যাঁ, লাভ অ্যান্ড গড।
1: আচ্ছা,
0: এই ফিল্মটা উনি বানাবেন অনেক দিন ধরে ঠিক করে আছেন, গুরুদাসকে ভেবেছিলেন, কিন্তু তারপর ওনার মনে হয়েছে সঞ্জীব কুমার। সঞ্জীব কুমারকে উনি তখন, উনি একটা ফিল্ম বানাচ্ছেন সস্তা খুন মহঙ্গা পানি।
1: আচ্ছা,
0: সঞ্জীব কুমারকে নিয়ে চলে গেছেন রাজস্থানে। এবার সঞ্জীব কুমার গেছেন তো কোথাও, একজন অভিনেতা যখন যাচ্ছেন, ডিরেক্টর ডেকেছেন, তখন তো এটাই এক্সপেক্টেড যে ওই ফিল্মে তিনি অভিনয় করবেন। এবার রাজস্থানের গরমে উনি বসে আছেন, দিনের পর দিন বসে আছেন, কিন্তু ওনাকে কখনো ডাকাই হয় না, ক্যামেরাই ফেস করছে না, তো একসময় অধৈর্য হয়ে গেছে। তারপরে উনি একজনকে বলেছেন, কি ব্যাপার বলো তো, আমাকে ইনি আমাকে একদিনও শর্ট দিতেও হচ্ছে না, আমি খালি বসে আছি, আমি এসেছি কেন? এবার ছটফট করছেন ভেতরে, অন্যরা কাজ করছে তো উনি কাজ করতে পারছেন না। এবার যখন কে আসিফকে গিয়ে বলা হয়েছে, তখন কে আসিফ বলে আমার অনেক কাজ আছে, এইসব দেখার জন্য আমি বসেনি। এবার যা মেজাজ ছিল সেখানে আর কোনো কথাও বলতে পারছেন না, তো সঞ্জীব কুমার যাই হোক চুপচাপ হয়ে গেছেন, চলে এসেছেন। ফেরার পরে কে আসিফ বলছেন যে লাভ অ্যান্ড গড বলে আমি একটা ফিল্ম বানাচ্ছি, সেখানে আমি তোমাকে নেব, আমি তোমাকে রাজস্থানে নিয়েই গেছিলাম এই জন্য যে রাজস্থানের গরমটা তুমি কিভাবে রিয়্যাক্ট করো, এবং তুমি কাজ করতে না পারার কষ্টটা তোমার মধ্যে আমি কতটা দেখতে পাই। ভেবে দেখো কে

এইবার যে ফিল্মটা নিয়ে কথা বলবো, রাজেন সিং বেদির দস্তক। এবং এই ফিল্মে সঞ্জীব কুমারকে আমরা একদম একজন ঘরোয়া মানুষ হিসেবে দেখছি, যারা একটা বাড়ির খোঁজ করছে, এবং সেই বাড়িটা বোম্বেতে বাড়ি খুঁজে পাওয়াই ভীষণই কষ্টকর, এবং সেই বাড়ি একটা যদি বা পেয়েছে, সেই বাড়িটা আগে একজন প্রস্টিটিউট থাকতেন। তো ওনারা আসার পরে মানুষ ভুল করে, যারা নিয়মিত আসতো তারা কিন্তু আসতে শুরু করছে রাতের দিকে, এবং তাদেরও নতুন বিয়ে হয়েছে, সেই দুজন মানুষ এক জায়গায় আসার চেষ্টা করছে, রেহানা সুলতান আর সঞ্জীব কুমার। ঠিক সেই সময় মধ্যরাতে প্রায় দরজায় এসে কেউ না কেউ করা নাড়ে, এবং একটা সময় দুজনেই এত বীতশ্রদ্ধ হয়ে ওঠে, এবং দুজনের যে ছটফটানি মানে অসাধারণ ফুটিয়ে তোলা। এবং বারবারই রেহানা সুলতান বলতেন যে

0: আমাকে এখান থেকে নিয়ে চলো, অন্য কোনো বাড়ি দেখো। এবার ও বলছে যে একটা চাকরি করে আর আমি কতই বা পাই, যে আমি অন্য জায়গায় দেখতে হয়, জানোই তো কত দিতে হয়। একটা সময় এমনও এসেছে সমস্ত যা গয়নাগাটি আছে দিয়ে বলছে তুমি এগুলো হলেও নিয়ে যাও। এরম ঘুরতে ঘুরতেই একদিন একটা জায়গায় একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, কথা বলতে গেছেন, উপর থেকে একজন মানে পাঠিয়ে একটা ওইখানে যে গামলাগুলো গামলাগুলো ফেলেছে, নিচ দিয়ে একজন শ্রমিক যাচ্ছিলেন, তার মাথায় পড়ে সে না ওইখানেই মারা যায়, এবং তার বউকে খবর দেওয়া হয়, সেও সেখানে কাজ করছে, বউ এসে বুকের ওপর আছড়ে পড়ে খালি বলছে এবার আমি কোথায় থাকবো, এবার আমি কোথায় যাব। এইটা না কোথাও ওনাকে হন্ট করতে শুরু করে, এবং উনি অফিসে গিয়েও এটাই ভাবছেন যে এবার আমি কোথায় যাব, এবার আমাকে কার কাছে রেখে গেলে। এইখান থেকে এত সুন্দর করে, এবং আলটিমেটলি তারা যখন এক জায়গায় হচ্ছেন, সেই সময়ের একটা মিষ্টি গান, সেই গানটা
1: অসম্ভব সুন্দর, মানে এত মানে ইন্টেন্স লাভ, ইন্টিমেট একটা সিন সেখানে, মানে সঞ্জীব কুমার বলতে যে ছবিটা আমাদের সামনে, সেই মানুষটাকে এইভাবে দেখা, এটা না একটা এক্সপিরিয়েন্স।
0: আর একটু সহজ করে বলি, একজন হাজবেন্ড একজন ওয়াইফের কাছে যতটা সহজভাবে যেতে পারেন ঠিক ততটাই সহজ।

0: ফিল্মের জন্য কিন্তু 1970-তে প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন সঞ্জীব কুমার।
1: রেহানা সুলতানকে খবরটা আবার তিনিই দিয়েছিলেন যে ন্যাশনাল অ্যাওয়ার্ড এসছে। এবং যা হয়, রেহানা সুলতানকে তো একদমই অ্যাক্টিং স্কুল থেকে নিয়ে আসা হয়েছিল এবং সেই ফিল্মেই তিনি এমন অসাধারণ অভিনয় করেছিলেন। যদি সম্ভব হয় দেখবেন, যদিও মানে দেখাটা এখন খুবই দুর্লভ হয়ে দাঁড়িয়েছে।
0: ছবিটা সত্যি একটু কষ্ট করেই হয়তো দেখতে হবে, কিন্তু তবু সম্ভব হলে অবশ্যই দেখবেন। আর আরেকটা কথা বলি, যে তুমি অ্যাক্টিং স্কুলের কথা বললে, সঞ্জীব কুমারের শুরুটাও কিন্তু নিজের শুরুটা, যদিও নিজের স্কুলে অ্যাক্টিং করতে করতে হয়েছিল, সেটা অ্যাক্টিংকে ভালোবাসা। এবং তারপরে তার বন্ধু সত্যেন কাপুর, তিনি ভীষণ, তার ভীষণ ফিল্মের নেশা ছিল, এবং বৈজু বাওরা এই ফিল্মটা দেখে মোটামুটি ফিল্মের প্রেমে পড়ে যায়। হ্যাঁ, এবং তারপরে তার মনে হয় যে আমি যদি অ্যাক্টিংই করবো তাহলে আমার একটু অ্যাক্টিং স্কুলে ভর্তি হওয়া দরকার। ইপচাতে তিনি নাটক করছিলেন, সেটা আলাদা কথা, কিন্তু ইপচাতে পরে আসেন, অ্যাক্টিং স্কুলে যাওয়ার দরকার মনে করে তিনি ওই তখন ফিল্মালয়া যে ফিল্ম স্কুল ছিল সেখানে, সেখানকারও যা ফিজ সেটাও দেওয়া সম্ভব হচ্ছিল না, কারণ ততদিনে বাবা চলে গেছেন, খুবই মা খুব কষ্ট করে চার ছেলে মেয়েকে মানুষ করছেন। তো সেই সময় মা গয়না দিয়েছিলেন, মার গয়না বন্ধক দিয়ে তিনি ওই ফিল্মালয়ে ভর্তি হয়েছিলেন, অ্যাক্টিং শিখেছিলেন, এবং তারপরে একটা মারাত্মক স্ট্রাগল তারপরে এই জায়গায় আসা। আর আমরা ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা বললাম, সেকেন্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন যে ছবির জন্য, এবার সেই ছবির কথায় আসি। ছবির নাম কোশিশ। ডেফ অ্যান্ড ডাম দুজন, মানে জয়া ভাদুরী এবং সঞ্জীব কুমার দুজনেই অ্যাক্টিং স্কুল থেকে এসেছেন, এবং দুজনের যে কি অসাধারণ, কোনো ডায়লগ ছাড়া পুরো ফিল্মটা জুড়ে দুজনের। আমি না কিছুদিন আগে মানে ছবিটা দেখা, তবু দেখতে কোনো একটা কারণে একটু কিছু ছোট্ট একটা অংশ দেখবো বলে বসেছিলাম, কিন্তু পুরো ছবিটা না দেখে পারলাম না, এবং অদ্ভুতভাবে আমি এমন ডুবে গেলাম ওটার মধ্যে। আমি তারপরে ওইভাবে মানে শুধু আর কি কথা না বলে ওরকম অ্যাক্ট করে কথা বলতে শুরু করলাম, এতটাই কি বলবো, কিছু বলার নেই।
1: এই ফিল্মটা দেখলে না কোথাও ভিতরটা এত মুচড়ে ওঠে, মানে খেয়াল করে দেখো যখন বাচ্চাটা একটু বড় হয়েছে এবং বাচ্চাটা যখন চলে গেল, তারপরে তাকে তুলে নিয়ে এসে সে আছে কিনা সেটা বোঝার, বা প্রথমেও বাচ্চাটা শুনতে পাচ্ছে কিনা এটা জানার জন্য যে ব্যাকুলতা,
0: ওই যে ঝুমঝুমিটা এনে নাড়ানো এবং তার মধ্যে ভিতরে বলটা নেই সেই জন্য সে শুনতে পাচ্ছে না,
1: সে যে কি কি অ্যাক্টিং দুজনেরই অসাধারণ। এবং আমরা বলছিলাম না যে স্বামী স্ত্রীর যে একটা ইন্টেন্স লাভ সেটার কথা বলছিলাম, আমরা কিন্তু এখানেও পেয়েছি সাইকেল নিয়ে নিয়ে যাওয়া, ওইভাবে দুজনে কাছাকাছি আসা, অসাধারণ।
0: এবং একদম শেষে, এই ছবির একদম শেষের দিকে, যেখানে ছেলে সুস্থ কিন্তু তার সঙ্গে সম্বন্ধ করা হচ্ছে যে মেয়েটি, সে মেয়েটি ডিফেন্ডাম, এবং ছেলে যখন সেটা অস্বীকার করছে এই সম্পর্কটাকে, তখন ভিতর থেকে যে মানে রাগ, ক্ষোভ, তার সঙ্গে দুঃখ সবটা মিলিয়ে যে অভিনয়টা, সে অসাধারণ।
1: এবং দেখানো যে তোমার বাবা মাও এরকম ছিল,
0: একদম
1: অসাধারণ ফিল্ম, অসাধারণ।
0: এবং এই ছবির জন্য বললামই তো দ্বিতীয়বার এসেছিল, আর গুলজারের পরিচালনায়, এবং গুলজারের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক ছিল সঞ্জীব কুমারের। আরও একটি ছবি পরিচয়, যেখানে আমরা ছোট্ট একটা ভূমিকায় পেয়েছিলাম জয়া ভাদুরীর সঙ্গেই, জয়া ভাদুরীর বাবার ভূমিকায় পেয়েছি এখানে পরিচয়তে, সেখানে ওই ছোট্ট ভূমিকা সঞ্জীব কুমার অনন্য সাধারণ।
1: এটাও কিন্তু একটা জিনিস দেখো, এই মানুষটা একই সঙ্গে কোথাও জয়াভাদুরীর বাবা হচ্ছেন, কোথাও জয়াভাদুরীর বর হচ্ছেন, কিন্তু যখন আমরা ফিল্মগুলো খুব কাছাকাছি সময় আমরা যখন দেখছি পুরো আলাদাই পাচ্ছি তাকে,
0: একদম একদম।
1: এই গানটা শুনে নিচ্ছি, আর শোনার পরে আসছি এমন একটা ফিল্মের কথায় যেখানে নটা বলি বটে কিন্তু আসলে এগারোটা চরিত্রে।

0: যে ফিল্মের কথায় আসব সেটা হচ্ছে নয়া দিন নয়ি রাত। এইখানে জয়া ভাদুরী এবং জয়া ভাদুরীর সঙ্গে তিনি বাড়ি থেকে পালাচ্ছেন তার যে প্রেমিক, তার বিয়ে হয়ে যাচ্ছে এই খবরটা পাওয়ার পর, এবং পৌঁছেও দেখছেন একটা বারাত বেরিয়ে যাচ্ছে, তাতে উনি ধরেই নিলেন যে তার প্রেমিকেরই বিয়ে হচ্ছে, বাড়ি থেকেও বিয়ের সমস্ত ঠিকঠাক হচ্ছে, তো তিনি বাড়ি থেকে পালিয়েছে। পথে পুরোটা ঘুরে আবার আনন্দের হাত ধরে যখন তিনি বিয়ের মণ্ডপে ফিরছেন, পথে যতজনের সঙ্গে দেখা হয়েছে সেই সমস্ত ক্যারেক্টারে সঞ্জীব কুমার। একদম প্রথম তার সঙ্গে যখন দেখা হচ্ছে তখন গুড্ডির বাবা, যার মা মারা গেছে এবং চার বছরের একটা সুন্দর মানে সম্পর্ক ছিল তাদের, গুড্ডি মেয়েটাও খুব সুন্দর, গুড্ডির বাবাই তাকে বাঁচায় এবং সে বিশাল বড় লোক, তার যে মেকআপ সেখানে খুবই সুন্দর, সুটেড বুটেড। এরপর সেকেন্ড যখন, তখন আশিক মেজাজের একজনের সঙ্গে তার দেখা হচ্ছে এবং তিনিও এসছেন, বউ তাকে বিট্রে করেছে, সেই জন্য তিনি সমস্ত মেয়েকে খারাপ চোখে দেখেন, তাকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে পাঠিয়ে আবার পালিয়ে গেছে জয়া ভাদুরী। এরপর যখন মানে পুলিশ ধরেছে তখন থার্ড যে সঞ্জীব কুমারের সঙ্গে দেখা হচ্ছে তিনি ডক্টর কৃপারাম, হ্যাঁ মেন্টাল হসপিটালের ডাক্তার, সেখানে গিয়েও এমন পাগলের ভূমিকায় অভিনয় করেছে যে ডক্টর কৃপারাম তাকে দেখে সবকিছু করে বলছে আজকে রাতের জন্য এখানে ভর্তি করে রাখো। এবং সেইখানে গিয়ে পরের দিন এসে কৃপারাম ডেকে নিয়ে গিয়ে বলছেন যে আমি কালকেই বুঝেছি তুমি পুলিশের থেকে বাঁচার জন্য এরকম অভিনয় করেছো, আজ হতে তুমি এরকম ন। এবারে গিয়েই ডক্টর কৃপারামকে ডেকেছে পাপ্পা, পাপ্পার সঙ্গে তার দাঁড়। এবার ফোর্থ যে চরিত্রে পাচ্ছি সেখানে সে ডাকু,
1: হ্যাঁ, এবং ওই পুলিশের হাত থেকে মানে পালাবার জন্য উনি আসছে, অজ্ঞান হয়ে যাচ্ছেন ওই সময়টা, এবং তারপরে যখন ওই সঞ্জীব কুমারের ওই রূপটা দেখছে চোখ খুলে, উনি মানে বলছেন যে আমি তো মানে পুলিশকে ভয় পাচ্ছিলাম তার থেকেও বেশি তোমাকে ভয় পাচ্ছি।
0: এবং এইখানে ডাকুর ওই বড় বড় চোখ, লাল লাল চোখ, কালো পুরো গায়ের রং,
1: একদম ওই মানে মা দুর্গার,
0: ঠিক ঠিক মা দুর্গার সঙ্গে যে মহিষাসুর থাকেন অনেকটা সেই রূপে আমরা তাকে পাচ্ছি
1: একদম।
0: এইবার ফিফথ, হ্যাঁ, কৃষ্ণ ভজন করতে দেখা যায় গেরুয়া বসন পরে।
1: একটা কথা বলি, এখানে কিন্তু শুধুমাত্র যে তার চেহারা ইয়ে বদলে যাচ্ছে তা না, ভয়েসটাও বদলে যাচ্ছে
0: একদম, এবং দাঁতের দাঁতটা দেখবে কোনো একটা জায়গায় একটা দাঁত কালো, কোনো একটা জায়গায় দাঁতটা একটু উঁচু হয়ে আছে,
1: কথা বলা ম্যানারিজম

0: সবকিছু দিয়ে দিনই আলাদা,
1: সব আলাদা। এবার ফিপ যখন তার সঙ্গে দেখা হচ্ছে, তখন কৃষ্ণ ভজন করতে দেখা যাচ্ছে স্বামী রহস্যানন্দ মহারাজ, এবং সেখানে যদিও তিনি স্মাগলার,
0: হ্যাঁ, মানে ওই সাধুর ভেক ধরে
1: আছে। এবার তারপরে সিক্সতে আমরা তাকে পাচ্ছি একটা জরাজীর্ণ রোগীর মধ্যে, এবং সেইটা একটা মানে ওই বয়স, তার চোখের পাতা সাদা হয়ে গেছে, দাঁতটা বেরিয়ে এসেছে, সে রোগী পথের ধারে পড়ে আছে। সেখানে আমরা দুটো রূপে দেখছি, তার যখন কম বয়স, তিনি ধনরাজ, তার বিশাল সম্পত্তি এবং তিনি তখন লোকের জন্য অনেক করেছেন, সেই মানুষটা দুটো রূপে পাচ্ছি। সেভেন তো আনন্দ বুঝতে পারলাম আলটিমেটলি উনি, এবং এইটতে পাচ্ছি তখন যাত্রার অভিনেতাকে। উরে বাবা, তার চাল চলন ভুরু, উরে বাবা, তার
0: একেবারেই বোঝা সম্ভব না যে উনি সঞ্জীব কুমার
1: না, এবং জাগে। কিন্তু তিনি যখন স্টেজে নাটক করছেন তখন বিশাল দাপটে নাটক করছেন, হ্যাঁ। এবং এরপর লাস্ট আমরা পাচ্ছি শিকারি সেট সিংকে, সেখানে তো একদমই অন্য মেজাজের তিনি। তাহলে ভেবে দেখুন, একটা ফিল্মের মধ্যে 11টা ক্যারেক্টার প্লে করছেন এবং প্রত্যেকটা আলাদা প্রত্যেকটার থেকে,
0: একদম। আর ওই যে ডাকুর কথা বলছিলে না, তার থেকে আমার মনে পড়ে গেল অনোখি রাত, ওই ফিল্মটার কথা। সেখানেও আমরা ডাকু বলদেবের ভূমিকায় পেয়েছি তাকে, যে বলদেব কিন্তু প্রথমে ভীষণ সিধে সাদা একটা মানুষ ছিল, সেখান থেকে পরবর্তীতে পরিস্থিতির চাপে পড়ে সে ডাকু বলদেব হয়ে ওঠে, এবং সেই যে একজন ডাকাত খুনে, তার যে চোখের দৃষ্টি, তার যে হাঁটা চলা ভঙ্গিমা, সমস্ত কিছু অসাধারণভাবে আমরা পেয়েছি এই ফিল্মটিতে। চলে যাই একটি গানে এই ফিল্ম থেকে।

0: এই যে আদি ফিল্মটাতে আমরা যখন তাকে পাচ্ছি, সেখানেও দেখুন সম্পর্ককে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় সেটা বোধ হয় তার থেকেই শেখা। দুজনে আলাদা হয়ে গেছেন সব কিছু, কিন্তু পরবর্তীতে যখন বুঝতে পাচ্ছেন যে তারই হোটেলে থাকবেন, তারই স্ত্রী আসছেন এবং তিনি তখন নেত্রী, পছন্দগুলো কিন্তু তিনি ভোলেননি। কি পছন্দ করেন, কি রঙের বেড কভার হলে তার পছন্দ, কোন গন্ধটা তার পছন্দ, সেইভাবে সাজিয়ে রাখা বা কোনোভাবে যাতে মানুষ জানতে না পারে এরা স্বামী স্ত্রী, এবং যাতে না স্ত্রীর মানে নেত্রী হিসেবে সেখানে কোনো অন্য রকম ভাবনা থাকে, সেই জন্য কখনো মানে লোকের সামনে মিট করতেন না। কিভাবে বাঁচিয়ে রাখা, সম্পর্ককে সুস্থ করে রাখা, এইটা না আধি থেকে বেশ আমরা বুঝতে পারি
1: একদম। এবং আধি যে সঞ্জীব কুমার, তার কথা মনে পড়লে আমার আরেকটা ছবির কথা মনে পড়ে যাচ্ছে, মৌসুম।
0: হ্যাঁ,
1: সেখানেও আমরা যদিও মানে তরুণ বয়সেও দেখেছি, আবার যখন বয়স্ক তখনও দেখেছি, সেখানেও একই রকমভাবে মানে মেয়ে কন্যা সমা একজনকে আগলে রাখা, সেই জায়গাটা এত সুন্দর করে সেখানে দেখেছি। আর আরেকটা ছবির কথা না বললেই নয়, সময়টা হাতে একদম নেই, তবু বলতে হবে যে ছবিটার কথা, সেটা হচ্ছে নমকিন। সেখানে একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় অভিনয় করেছিলেন, এবং তুমি জুমদি ছবিটা দেখলে দেখবে যে কি বলবো, মানে সেই ট্রাক ড্রাইভারদের যে সেই মানে জেস্চার, ওঠা বসা, লুঙ্গি পরা, হাত ধোয়া, মুখ কুলকুচি করে জল ফেলছেন, সবটা দেখে না তোমার মনে হবে এই লোকটা বোধহয় ট্রাক ড্রাইভারই করেছেন সারা জীবন। এইটাই সঞ্জীব কুমার।
0: ঠিক,
1: আজকে তার জন্মদিনে আমাদের তরফ থেকে শ্রদ্ধা রইল, তিনি যেখানেই থাকুন ভালো।

0: lithium-ion cell and inductor coil module with an aim to promote domestic production of electronic devices like smartphones, laptops, wearables and smart TVs. The exemption is in line with the government's efforts to promote domestic electronics manufacturing under the PLI scheme. The Gujarat government today launched the Viksit Gujarat Data Center Policy 2026-29 in Gandhinagar. The policy aims to establish Gujarat as India's leading data center and artificial intelligence hub by targeting up to 8 gigawatts of data center capacity. It seeks to attract investments worth 6 lakh crore rupees and generate large-scale employment across the state. The policy also emphasizes sustainability by mandating that data centers use at least 51% green energy and source water from desalination plants. India and Afghanistan today reviewed the entire spectrum of bilateral relations, including cooperation in the fields of humanitarian assistance, development partnership, food security, healthcare, capacity building, education, sports, trade, visa, and connectivity. The fourth round of India-Afghanistan Joint Committee meeting was held in New Delhi today. The southwest monsoon has covered the entire country today by further advancing into the remaining parts of Rajasthan, Haryana, Punjab and the North Arabian Sea. Incessant rain since last night in several areas of Delhi and adjoining areas has affected normal life. The rain has caused waterlogging in various places due to which traffic movement was severely affected. And in FIFA World Cup, France will face Morocco in the first quarterfinal in a late-night match today at Boston. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata, khobor porchi, Sudip Boshu. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নিয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশে একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। জ্বালানি নিরাপত্তা ক্ষেত্রে আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ভারতকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে ইউরেনিয়াম সরবরাহ করবে অস্ট্রেলিয়া। ভারতে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারের লক্ষ্যমাত্রা পূরণে এটি সহায়ক হবে। শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে বেঙ্গালুরু এবং গুরুগ্রামে অস্ট্রেলিয়ার নতুন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীর ভারত উন্নত রাষ্ট্র হয়ে ওঠার লক্ষ্যে কাজ করছে। আজ মেলবোর্নে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জোর দিয়ে বলেন, আজকের ভারত আরও বেশি উন্নয়ন এবং আরও বড় সাফল্য অর্জনে বিশ্বাসী। মেলবোর্নের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, 2014 সালের পর থেকে গত 12 বছরে এটি তার তৃতীয় অস্ট্রেলিয়া সফর।
2: পিছলে 12 বর্ষো মে মে তীসরি বার ইহা আয়া হু ইয়ানি ইস বার হ্যাট্রিক লাগি হে দিখাতা হি ভারত আর অস্ট্রেলিয়া কে রিশতে কিস উঁচাই পর হ্যাঁ জানতে হ্যা আপ সবি সাথিও কি ভূমিকা হ্যাঁ ডায়াসপোরা কি ভূমিকা হ্যাঁ
1: তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নেতৃত্বে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে শিল্পমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সহ একাধিক দপ্তরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্প ভিত্তিক তথ্য নথি চাওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। বিভিন্ন দপ্তরের এই রিপোর্টের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেস আমলের আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। রাজ্য সরকার পরীক্ষা না দিয়ে পদোন্নতি পাওয়া একাংশ সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। সেখানে বলা হয়েছে, 2019 সালের 24শে জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা কম্পিউটার চালানো ও টাইপিং পরীক্ষায় ছাড় পেয়ে নিয়ম বহির্ভূতভাবে এলডিসি এলডিএ বা তার ঊর্ধ্বতন পদে পদোন্নতি পেয়েছেন।

0: তাদের পদোন্নতি বাতিল করা না হলেও নির্ধারিত পরীক্ষা পাস না করা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত থাকবে। সংশ্লিষ্ট কর্মীদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট পরিচালিত নির্ধারিত পরীক্ষা পাস করতে হবে বলে জানানো হয়েছে। রাজ্যের সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধাননগরের স্বাস্থ্য ভবনে তিনি যান, কন্ট্রোল রুম ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দালাল চক্র রুখতে কলকাতার পরে 30 জুলাইয়ের মধ্যে মহকুমা হাসপাতালগুলিতেও নজরদারি শুরু হবে।
1: আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার দু একটা হসপিটালে ওরা মনিটরিং করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি, আমি এটাকে 30 জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে।
0: পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। চার্জশিটে নাম রয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুরও, তার দুই সংস্থা এবং আমলা জ্যোতিষমান চট্টোপাধ্যায়ের নাম রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে। বিধানসভা নির্বাচনের সময় অভিষেক ব্যানার্জির ডিজে বিতর্ক মামলায় বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করেছে সিআইডি। গোসাবার বিধায়ক আজ ভবানী ভবনে যান। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর আরব সাগরের বাকি অংশেও আজ মৌসুমী বায়ু প্রবেশ করেছে। এদিকে উত্তরবঙ্গে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
2: উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী দুদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি দিকে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। 10 তারিখ থেকে পরবর্তী আরো 3-4 দিন উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো বৃষ্টিপাত কন্টিনিউ করবে, স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী
0: বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হচ্ছে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে রাত 1:30। খবর এখনকার মতো শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক বিজেপিতে যোগদান করেছেন। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যবহার রুখতে প্রতি সপ্তাহে হাসপাতালের ওয়ার্ডগুলিতে চিরুনি তল্লাশি চালানো হবে। রাজ্য সরকার কম্পিউটার পরীক্ষা না দিয়েই পদোন্নতি পাওয়া একাংশ সরকারি কর্মীর বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এনকাউন্টারে প্রভাস মণ্ডলের মৃত্যুর তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডিকে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রেক্ষিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্প ভিত্তিক তথ্য নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দে অব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের ওই রিপোর্টের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আজকের বৈঠকে শিল্পমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবং একাধিক দপ্তরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এদিকে তৃণমূল কংগ্রেসের 3 ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার এই অ্যাকাউন্টগুলিতে নিয়মিত লেনদেন তদারক করবেন। তৃণমূল কংগ্রেসের 2 দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষরের পর চেকে টাকা তোলার অনুমোদন দেবেন প্রাক্তন বিচারপতি। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বজায় থাকবে বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গতকালই অবৈধ অর্থ স্থানান্তরের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের 440 কোটি টাকা ফ্রিজ করেছে ইডি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সমীকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই 3 তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না। তবে তৃণমূল কংগ্রেসের থেকেও যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। এই 3 নেতা যে দলেরই হোক না কেন, সংসদে তারা প্রশংসনীয় কাজ করেছেন বলেও উল্লেখ করেন সমীকবাবু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে বিজেপির প্রতি আস্থা রেখেই এই 3 আজ দলে যোগদান করেছেন।
1: একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে। যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার 3 বিদগ্ধ সাংসদ, যাদের যে অবস্থানই থাকুক না কেন কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান সেটা সর্বজন বিদিত, নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই 3 তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন।
0: এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী ও দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেছেন, এই 3 বিজেপিতে চলে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছুই যায় আসে না, এই দল বদলকে তুচ্ছ খবর বলেও মন্তব্য করেন তিনি। পদ্মশ্রী সম্মানে ভূষিত চিত্রতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে

0: সাক্ষাৎ করেন। বিজেপি সাংসদ শতাব্দী রায় ও ইউসুফ পাঠানো আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠক সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো না হলেও রাজনৈতিক মহলে জল্পনা। রাজ্যসভার শূন্য আসনের উপনির্বাচনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা সফরে এসে প্রসেনজিতের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের নিয়ে এক বৈঠক করেন। স্পর্শকাতর এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করার বিষয় পর্যালোচনা করা হয় এই বৈঠকে। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচারের মতো বিষয়ও ছিল আলোচ্য সূচিতে। পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেলাগুলিতে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস পাল্টে দেওয়ার মতো যে সংগঠিত অপরাধ চক্র চলেছে তার বিরুদ্ধে কেন্দ্রের তৎপরতার মধ্যেই আজকের এই বৈঠক। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ নবান্নে যাওয়ার পথে বিধাননগরের স্বাস্থ্যভবনে গিয়ে হাসপাতালগুলির ওপর নজরদারির জন্য সম্প্রতি সেখানে যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তা ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ও। এরপর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দালাল চক্র রুখতে কলকাতার পর মহকুমা হাসপাতালগুলিতেও 30শে জুলাইয়ের মধ্যে নজরদারি শুরু হবে।
1: আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার দু একটা হসপিটালে ওরা মনিটরিং করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে।
0: এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার না হয় সেই লক্ষ্যে রাজ্য সরকার প্রতি সপ্তাহে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে চিরুনি তল্লাশি চালাবে। তিনি আজ উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের একথা বলেন।
2: আমাদের চেঞ্জিং এসওপি কি হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদিত্বন্য ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। পরিবর্তন করতে হবে, দোষ বা পরিষেবার যা যা গলত সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব।
0: তিনি আরও জানান, বেসরকারি হাসপাতালে 2,250টি শয্যা দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্দিষ্ট হয়েছে। কিভাবে এই পরিষেবা চালু হবে তার মান্য কার্যবিধি তৈরি করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার কম্পিউটার পরীক্ষা না দিয়েই পদোন্নতি পাওয়া একাংশ সরকারি কর্মীর বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে রাজ্যের অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়েছে, 2019 সালের 24শে জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় ছাড় পেয়ে নিয়ম বহির্ভূতভাবে এলডিসি, এলডিএ বা তার ঊর্ধ্বতন হিসেবে উন্নীত হয়েছেন তাদের পদোন্নতি বাতিল না করা হলেও নির্ধারিত পরীক্ষা পাস না করা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত থাকবে। সংশ্লিষ্ট কর্মীদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট পরিচালিত নির্ধারিত পরীক্ষা পাস করতেই হবে। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর স্থগিত ইনক্রিমেন্ট নথিগতভাবে ফিরিয়ে দেওয়া হবে এবং পরীক্ষায় সফল ঘোষণার পর থেকে আর্থিক সুবিধে কার্যকর হবে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি। এতে নাম রয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুরও, তার দুই সংস্থা এবং আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে। এদিকে ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায়। দুর্গাপুরের অন্ডালে ইসিএল এর প্রাক্তন কর্মী দিলীপ মল্লিক, হাওড়ার ব্যাটরায় চিটফান্ড মামলায় সৌরভ চট্টোপাধ্যায় এবং নদিয়ার কালীনারায়ণপুরে শেয়ার বাজার সংক্রান্ত একটি ভুয়ো সংস্থার কর্ণধারের বাড়িতে তল্লাশি চলে। হুগলির হিন্দমোটরের 7 নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় রিটেল ব্যবসার সঙ্গে যুক্ত ভাস্কর পণ্ডিতের বাড়িতেও তল্লাশি চালানো হয়। বিভিন্ন নথি ও ফাইলপত্র উদ্ধার হয়েছে বলে ইডির সূত্রে জানা গেছে। বিধানসভা নির্বাচনের সময় অভিষেক ব্যানার্জির ডিজে বিতর্ক মামলায় বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কারের বয়ান রেকর্ড করেছে সিআইডি। গোসাবার বিধায়ক আজ ভবানী ভবনে যান। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এনকাউন্টারে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডিকে। এই ঘটনায় ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত করা হয়েছে। পুলিশের তরফে জানা গেছে, মঙ্গলবার রাত 12:45 নাগাদ অভিযুক্ত প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য আধিকারিকরা ঘটনাস্থলে গেলে সে এক পুলিশ কর্মীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় প্রভাসের। এই ঘটনায় ধৃত চতুর্থ অভিযুক্ত কবির মোল্লাকে 10 দিনের

0: 101 FM Gold. 100.1 FM Gold. FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold. আপনার কথা 100.1 FM Gold.
1: স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:10, আর এই সময়টা আপনার কথা শোনার, আর আপনার কথা শুনতে 100.1 FM গোল্ডে আজ উপস্থিত রাজর্ষী আর শ্রাবস্তী। আপনার কথার বিষয় আপনারা ইতিমধ্যেই ফেসবুক পেজের পোস্টারে জেনে নিয়েছেন, আর যারা এখনও অবধি পোস্টার দেখেননি তাদের জন্য বিষয়টা আরও একবার বলে দিই। অতিরিক্ত সহজলভ্যতা আপনার দাম কমিয়ে দেয়, অতিরিক্ত সহজলভ্যতা আপনার দাম কমিয়ে দেয়, এই বিষয়ে পক্ষে অথবা বিপক্ষে বলবেন আপনি, আর আপনার মতামত জানাবেন হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে 9903059922 এই নাম্বারে, এবং চলে আসতে পারেন টেলিফোন লাইনেও 2248808085 এই নাম্বারে। প্রচুর হোয়াটসঅ্যাপ, প্রচুর কমেন্ট ইতিমধ্যেই চলে এসছে, একে একে পড়ব সেই সমস্ত মেসেজ এবং কথা বলব ফোনেও। চলে যাই একটু কমেন্ট বক্সে। প্রথমেই লিখছেন সুপ্রা ভট্টাচার্য চুঁচুড়া হুগলি থেকে। আমরা সবাই জানি মুফতে পাওয়া সহজলভ্য জিনিসের সবসময় কদর কম। মানুষ যে কোনো জিনিস অতি কষ্টে অর্জন করলে তার প্রতি আলাদা একটা মমত্ববোধ থাকে, তাই আমি নামক সত্তাকে কারু কাছে অতি সহজলভ্য করা যাবে না, নিজের অপারগতাকে না বলতে শিখতে হবে। সবার মন রাখতে নিজেকে বিলিয়ে দিলে মানুষ তাকে গুরুত্ব বা সঠিক মূল্য দেয় না, কথায় কথায় অপমানিত হতে হয়। তাই আত্মসত্তার প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রাখতে, সম্পর্কে কিছুটা দূরত্ব বজায় রেখে না বলাটাও অভ্যেস করে নিতে হয়, তাতে সহজলভ্যতা কমে, নিজ সম্মান বজায় থাকে চিরকাল। লিখছেন সুপ্রা ভট্টাচার্য চুঁচুড়া হুগলি থেকে। এরপর একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। লিখছেন কে লিখছেন এই মেসেজ, লিখছেন রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে। নমস্কার দিদি ভাই ও দাদা ভাই, নমস্কার। লবণের মতো প্রয়োজনীয় উপাদানও যদি হাতের মুঠোয় অতিরিক্ত সহজলভ্য হয় তবে তার আলাদা কোনো কদর থাকে না, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। মানুষ সাধারণত সেই জিনিসটিরই সবচেয়ে বেশি মূল্যায়ন করে যা সহজে পাওয়া যায় না, অতিরিক্ত সহজলভ্যতার কারণে শ্রেষ্ঠত্বের আকর্ষণও ম্লান হয়ে যায়। রাতের আকাশে অসংখ্য তারা রয়েছে কিন্তু আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি ধ্রুব তারার দিকে, কারণ সেটি অনন্য ও দুর্লভ। নিজেকে সবসময় সহজলভ্য না করে বরং নিজের গুণগত মান ও উপস্থিতিকে এমনভাবে তুলে ধরুন যেন মানুষ আপনার অপেক্ষায় থাকে। লিখছেন রমারায় ফিরোদ দাসনগর থেকে। সরাসরি একটুখানি টেলিফোনে দেখে নি কে রয়েছেন সাথে।
2: শুভ সন্ধ্যা।
1: হ্যালো
2: হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যাঁ, আমি শুভ্রা ভট্টাচার্য বাসজনী থেকে বলছিলাম।
1: বলুন।
2: আজকে যে টপিকটা দিয়েছেন সত্যি ভীষণ বাস্তবধর্মী এবং মন ছুঁয়ে যাওয়ার মতো। এই বিষয়ের ওপর আমার মনে হয় বাজারে যে জিনিসের সরবরাহ বেশি থাকে তার মূল্য যেমন কমে যায়, ঠিক তেমনি মানুষের ক্ষেত্রেও অতিরিক্ত সহজলভ্যতা তার নিজস্ব গুরুত্ব ও ব্যক্তিত্বকে কমিয়ে দেয়। আমরা যখনই কারোর ডাকে নিজের সব কাজ ফেলে সব সময় হাজির থাকি তখন মানুষ আমাদের সময় ও আবেগকে সস্তা ভাবতে শুরু করে। কাউকে সাহায্য করা বা পাশে থাকা অবশ্যই ভালো গুণ, তবে সেটা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। নিজের একটা নিজস্ব সীমানা থাকা দরকার, একটু দূরত্ব বজায় রাখলে সম্পর্কের গভীরতা এবং সম্মান দুই বজায় থাকে। আপনাদের এই দুজনের সাবলীল উপস্থাপনায়

0: আমার আজকের এই অনুষ্ঠানটি শুনতে দারুণ লাগছে, আশা করি আমার এই ছোট্ট মতামতটি আপনার ভালো লাগবে। ধন্যবাদ।
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আবারও একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখবো। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, অতিরিক্ত সহজলভ্যতা আপনার দাম কমিয়ে দেয়, এটি একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং গভীর জীবনবোধের কথা। অর্থনীতি থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক সব ক্ষেত্রেই এই নীতিটি প্রযোজ্য। সবসময় সব বিষয়ে অতি উপস্থিতি বা বিনয়ের ফলে অনেক সময় মানুষ আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। তাই নিজেকে সহজলভ্য না করে নিজের ব্যক্তিত্ব এবং সময়ের সঠিক মর্যাদা বজায় রাখা উচিত। নিজেকে মূল্যবান করে তুলতে চাইলে অতিরিক্ত সহজলভ্য না হয়ে নিজের যোগ্যতা ও ব্যক্তিত্বের বিকাশ করা প্রয়োজন। মনে রাখতে হবে, যে জিনিস যত দুর্লভ তার কদর তত বেশি। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। এরপর আবারও একটুখানি ফেসবুকের কমেন্টে চোখ রাখি। কে লিখছেন, সৌভিক সরকার কসবা হালদু থেকে, অতিরিক্ত সহজলভ্যতা অনেক সময় ব্যক্তিত্বের ঔজ্জ্বল্যকে ম্লান করে দেয়। যে মানুষ সর্বদা সকলের আহ্বানে সাড়া দেয়, নিজের সময়, অনুভূতি ও আত্মসম্মানকে বারবার বিসর্জন দেয়, তার উপস্থিতির মূল্য ধীরে ধীরে মানুষের কাছে স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়। পৃথিবী প্রায়শই সেই মানুষকেই অধিক মর্যাদা দেয় যিনি নিজের নীতি, আত্মমর্যাদা ও ব্যক্তিগত পরিসরের প্রতি অবিচল থাকেন। তাই নিজেকে কখনোই এতটা সহজলভ্য করে তুলবেন না যাতে আপনার অনুপস্থিতির কোনো অভিঘাতই অনুভূত না হয়। আত্মসম্মান, সংযম ও ব্যক্তিত্বের দৃঢ়তাই একজন মানুষের প্রকৃত পরিচয় নির্মাণ করে। মনে রাখবেন, নিজের মূল্য অন্যের কাছে প্রতিষ্ঠা করতে হলে প্রথমে নিজের কাছে নিজের মর্যাদাকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে হয়। কারণ যে ব্যক্তি নিজের সম্মান রক্ষা করতে জানে, সমাজও একদিন তাকে যথাযোগ্য সম্মান দিতেই বাধ্য হয়। সৌভিক সরকার লিখছেন কসবা হালতু থেকে। আরও একটা ফেসবুক কমেন্ট, কার্তিক মণ্ডল লিখছেন দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে, অতিরিক্ত সহজলভ্যতা অনেক সময় মানুষের চোখে নিজের মূল্য কমিয়ে দেয়। যা সবসময় হাতের নাগালে থাকে তার কদর ধীরে ধীরে ফিকে হয়ে যায়। সময়, মনোযোগ আর উপস্থিতিরও একটা সঠিক সীমা থাকা উচিত। যেখানে প্রয়োজন নেই সেখানে নিজেকে বারবার প্রমাণ করতে যাওয়া উচিত নয়। সীমারেখা বজায় রাখলে মানুষ আপনার মূল্য আরও ভালোভাবে উপলব্ধি করে। তাই সহজ হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত সহজলভ্য হওয়া নয়। বেশ, লিখছেন কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালি থেকে। পরের কমেন্ট লিখছেন কল্যাণ কুমার শান্তিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে, শুভ সন্ধ্যা রাজর্ষী আর শ্রাবস্তী, শুভ সন্ধ্যা আপনাকেও। এই জায়গায় ইকোনমিক্স আর মানবিক মন একই সূত্রে চলে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। চাহিদা থাকলে দাম বেড়ে যাবে যদি না সরবরাহ থাকে, আর সরবরাহ যদি প্রচুর হয় তবে চাহিদা থাকুক বা না থাকুক দাম কমে যাবে। ঠিক মানুষের মনস্তত্ত্ব একই কথা বলে, নিজের ঘর থেকেই সেটা বোঝা যায়। সবার কাছে যদি সহজলভ্য হয়ে যাই, সে অতিরিক্ত বা কম আমার চাহিদা বা দাম থাকবে না, তখন স্পর্শকাতর মানসিক সম্পর্ক নষ্ট হতে আরম্ভ করবে আর আমরা কষ্ট পাব সবার মন রেখেও। তাই কিছু গোপনীয়তা, নিজস্ব আলাদা জগৎ তৈরি করা জরুরি। সহজলভ্যতা এভাবেও অ্যাভয়েড করা যায় এবং জরুরি। ধন্যবাদ, লিখছেন কল্যাণ কুমার শান্তিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে। দীনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে লিখছেন, সহজলভ্য সকল জিনিস খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়া তার কোনো মূল্য আমরা দিই না। আমরা জানি যখন যাব তখন হয়ে যাবে। ওই সব মানুষের কাছে আমরা খুব সহজলভ্য হয়ে উঠেছি। না, এরকমটা করবেন না। কেউ না আপনার দর দিলে আপনার দর আপনি নিজে বাড়ান। বাড়ির পরিবারের সঙ্গে হোক বা রাস্তায় লোকের সঙ্গেও আপনার কতটা হ্যালো দিচ্ছে আচ্ছা বেশ, সেটা লক্ষ্য রাখবেন। দীনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে লিখেছেন। এরপর কমেন্ট এ লিখছেন শুভ দত্ত দত্তপুকুর থেকে, নমস্কার রাজশ্রী দাস, রাবস্তি দি নমস্কার। একদম আমার নিজের জীবনের সাথে মিলে যায়। আমি ব্যক্তিগতভাবে সবাইকে সাহায্য করতে খুব ভালোবাসি। কেউ কোনো উপকার চাইলে বা কোনো কাজ করে দিতে বললে আমি কিছুতেই মুখের ওপর না বলতে পারি না, আর এটাই বোধহয় আমার সবচেয়ে বড় সমস্যা। আমি সব সময় সবার জন্য এতটা সহজলভ্য থাকি বলে অনেকেই আমার এই স্বভাবটাকে সস্তা বা আমার দুর্বলতা বলে ধরে নেয়। সবচেয়ে আক্ষেপের জায়গা হলো আমি সবার দরকারে দৌড়ে গেলেও আমার নিজের প্রয়োজনে সাহায্য করার মতো মানুষের সংখ্যা খুব কম। চারপাশটা দেখলে এখন বুঝতে পারি যারা মুখের ওপর না বলতে পারে এবং সবসময় সবার জন্য সহজলভ্য থাকে না, তারাই জীবনে অনেক বেশি শান্তিতে ও আনন্দে থাকে। তাই নিজের দাম ও সম্মান বজায় রাখতে গেলে বোধহয় সব জায়গায় অতিরিক্ত সহজলভ্য না হয়ে মাঝে মাঝে না বলাটা শেখা খুব জরুরি। ধন্যবাদ আন্তে, শুভ দত্ত লিখছেন দত্তপুকুর থেকে। আবারও একটু দেখে নিই টেলিফোন লাইনে কে রয়েছেন। হ্যালো, হ্যালো, না বেশ একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। লিখছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে, শুভ সন্ধ্যা রাজর্ষী ও শ্রাবস্তী, আমার আন্তরিক ভালোবাসা জানালাম। দেখো, আমি মানুষের কোনো উপকারে লাগলে সেটা আমারই ভালো, তা বলে আমি কারো উপকার করছি বলে আমাকেও কেউ আমার উপকার করবে সেটা নাও হতে পারে। তাই বলে আমি কারো উপকার করব না বা আমি সহজলভ্য হব না, এটা ঠিক নয়। আমি আমার এই জীবনে মানুষের যা উপকার করেছি হয়তো আমার বলা ঠিক হবে না, কারণ উপকার করে বলাটা ঠিক নয়। তবুও তোমাদের এমন একটি বিষয় দিয়েছো যেটাতে না বলে থাকতে পারলাম না। আমি অনেক গরিবের মুখে অন্ন তুলে দিয়েছি এবং অনেক গরিবের মেয়ের বিয়ে দিয়েছি, অনেক অন্ধ মানুষকে পথ দেখিয়েছি, আরও অনেক কিছু। আমার নিজের বলতে লজ্জা করছে, কিন্তু আমি এখনও পর্যন্ত কারো কাছ থেকে কোনো উপকার পাইনি, তবে অর্থে নয়। তাই বলছি মানুষ সহজলভ্য হওয়া ভালো। আমার যদি নাই বা উপকার হলো, অন্যের তো প্রকার উপকার করতে পারছি, ঈশ্বর নিশ্চয়ই সেটা দেখছেন, তার ফল নিশ্চয়ই একদিন পাওয়া যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। লিখছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে। বেশ,

0: এরপর আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। কে লিখছেন? লিখছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। প্রিয়, আপনার কথা, সাধারণত অতিরিক্ত সহজলভ্যতা মানুষের মূল্য কমিয়ে দেয়, কিন্তু সমাজে অনেক ব্যক্তি আছেন যারা অতি সহজে অন্যের বিপদে আপদে সহজে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এতে তাদের মূল্য কমে না, বরং বাড়ে। মানুষ তাদের চিরস্মরণীয় করে রাখে। এইসব মানুষের অতিরিক্ত সহজলভ্যতা সমাজ, দেশ ও জাতির অগ্রগতির জন্য দরকার। লিখছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। বেশ, আবারও হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখব। কে লিখছেন? লিখছেন পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে। লিখছেন, অতিরিক্ত সহজলভ্যতা অনেক সময় মানুষের চোখে আপনার গুরুত্ব কমিয়ে দেয়। যে মানুষকে যখন তখন পাওয়া যায় তার উপস্থিতির মূল্য অনেকেই বুঝতে পারে না। অথচ মূল্যবান জিনিসের অন্যতম বৈশিষ্ট্যই হল তা সবসময় হাতের নাগালে থাকে না। তাই নিজেকে গুটিয়ে নেওয়া নয়, বরং নিজের সময়, মনোযোগ ও শক্তির সঠিক মূল্য দেওয়া প্রয়োজন। অন্যের প্রয়োজনে পাশে থাকুন, কিন্তু নিজের সীমানা ভুলে নয়, কারণ আত্মসম্মান বজায় রেখে সম্পর্ক টিকিয়ে রাখাই প্রকৃত ভারসাম্য। লিখছেন পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে। বেশ,
1: টেলিফোনে চলে যাই। কে আছেন? নমস্কার।

0: না।
1: কথা বলবেন না।
0: হ্যাঁ, আমরা যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল বটে, কিন্তু আবারও নিশ্চয়ই তাকে পাবো আমরা। আবার একটুখানি চেষ্টা করে নিই। হ্যালো, না বেশ, ততক্ষণ আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নিই। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, কিন্তু ছন্দে ছন্দে, অতিরিক্ত সহজলভ্যতার দাম কমায় নির্বিবাদে, দাম কমেনি সবখানে আকস্মিক বিপদে, মরণাপন্ন রোগীকে বাঁচাতে হাসপাতালে, আগুনে ঝলসে যাওয়া মানুষ উদ্ধারে ঘটনাস্থলে, বন্যায় ভেসে যাওয়া লোকেদের উদ্ধার করতে, দুঃসাহসিক অভিযান চালিয়ে দেশ করতে, এসব স্থানে সহজলভ্য হতে হবে তাড়াতাড়ি, দ্রুত গতিতে কাজ করলে হবে না বাড়াবাড়ি। বাহ, খুব সুন্দর মেসেজ লিখেছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে।
2: 2248 5. আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি। দিদি ভাই, আমার নাম ভোলা, আমি সবার ঘরে ঘরে নিয়ে যাই ঝোলা, কিন্তু এই সহজলভ্য আমি হয়ে যাই বলে আমাকে অনেক সময় মানে অনেক কিছু কথা শুনতে হয় দিদিভাই, এবং তার জন্য আপনার দিদিভাই আমাকে বলে এই যে তুমি আগ বাড়িয়ে করতে যাও, তার জন্য এই কথাগুলো শুনতে হয়। তো এইটা আমার অভ্যাস দিদিভাই, আমি না করে থাকতে পারি না। তো লোকে যদি মন্দ কথা বলে তাতে বলুক না, তাতে কি হবে। তো সেই জায়গায় আমার যে ওপরালা তো আছে, সে চোখ খুলে দেখছে আমাকে যে না, এ তো নিজের জন্য করছে না, অপরের জন্য করছে। তো সেই, হ্যাঁ, তো সেই অপরের জন্য করতে আমার দ্বিধাবোধ হয় না দিদি ভাই। এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: অনেক ধন্যবাদ, একেবারে এরকমটাই থাকুন আপনি। খুব সুন্দর সুন্দর কিছু মেসেজ আছে, পড়ে নি চটপট। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন, সহজ লোকের ভাত হয় না, মূল্য থাকে না, তাই সহজকে সবাই বলি না। সহজ ছেলে মেয়ে যারা পিছলে পড়ে সবাই তারা, সহজ সে তো নয় তো সহজ ভাই, সস্তা কিছু কেনার আগে একটু ভাবা চাই। গোলাপ ফুলের কাঁটা আছে সূর্যমুখীর নাই, সর্ষে ফুলের সহজ জীবন, পায়ের তলায় হচ্ছে মরণ, আমার শুধু এটাই দাবি, আসু এসব নিয়ে আসুন একটু ভাবি। খুব সুন্দর, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন।
1: বেশ, আমরা চলে যাই টেলিফোনে। নমস্কার, কে বলছেন?
0: হ্যালো।
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
3: অনেকদিন পরে।
0: অনেকদিন পরে, কেমন আছেন?
3: আমি কে বলুন তো?
0: হ্যাঁ, আপনি বলুন কে?
3: আপনি বলুন, আমি কে?
0: হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনি বলুন নিজের মুখে।
3: ভালো করেই জানেন, হ্যাঁ, লক্ষ্মী মজুমদার বেঙ্গালুরু থেকে। হ্যাঁ দিদি ভাই, মানুষের উপকার করলে আমার মনে হয় অসুখ ক্ষতি হয় না, পরের ভালো করতে গেলে নিজের ভালো হয়, ভগবান তারে আশীর্বাদ করে।
0: ঠিক,
3: কিন্তু মানুষের পাশে সবসময় থাকা দরকার, যে অবহেলা করবে তারই ক্ষতি, যে উপকার করবে তার কোনো ক্ষতি নেই, তার হচ্ছে ভালো ছাড়া তার খারাপ হবে না। এইটুকু বললাম, আপনারা দুজনে নমস্কার নেবেন, ভালো থাকবেন,
0: আপনিও খুব ভালো থাকবেন। এরপর চলে যাই ফেসবুকের কমেন্টে। তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। যে জিনিস সহজলভ্য তার কদর কম, আমি তো এমনি এমনি খাই, আমি তো এমনি এমনি পাই, অথচ যিনি দিলেন বা সহায়তা করলেন তিনি সমাজে ব্রাত্য, সমাজ পরিবার পাড়ায় নিজের ঘরে আমরা যে সহায়তা পাই খুব খুশিতে ডগমগ, কিন্তু প্রদানকারী বিস্মৃত, অবহেলিত ও নিন্দিত হন, গুরুত্ব হারায় সংসার পরিবারে রাজ্যেও নিরন্তর। বেশ, লিখেছেন তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে। এরপর একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। রাঁচি ঝাড়খণ্ড থেকে লিখছেন সুশান্ত সেনগুপ্ত, লিখছেন, আমার মতে অতিরিক্ত সহজলভ্যতা দাম কমিয়ে দেয়, সহজে পাওয়া গেলে কদর কমে, যা সবসময় হাতের কাছে থাকে মানুষ সেটাকে গুরুত্ব দেয় না, জিনিস যত বেশি সহজলভ্য হয় বাজারে তার মূল্য তত কমে যায়, নিজের ক্ষেত্রেও তা প্রযোজ্য, সবসময় ফ্রিতে বা তাড়াতাড়ি নিজেকে দিয়ে দিলে

মানুষ আপনাকে সস্তা ভাবতে শুরু করে। দুর্লভ তাই মূল্য বাড়ায়, একটু সীমিত রাখলে জিনিস এবং মানুষ দুটোরই দাম বাড়ে। লাস্টে একটাই কথা বলবো, সহজলভ্য অর্থাৎ সস্তা, দুর্লভ অর্থাৎ দামি। বেশ, লিখছেন রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত। বিশ্বজিৎ কর বোরাল মেন রোড থেকে লিখছেন, সত্যি কথা বলতে কি, যথাযথ বিষয় আজ, সহজলভ্য সব কিছুই মূল্যহীনতায় করে রাজ। চোখের সামনে সবসময় এদিক ওদিক দৃশ্যমান, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কেমন যেন সাধারণ। অতি সহজেই লব্ধ যে, কেমনই জন্মাবে ভালোবাসা। দূরের কিছু প্রিয়র প্রতি চোখের দেখাই প্রত্যাশা, দীর্ঘক্ষণ চোখের আড়ালে যখনই যায় ভালোবাসা। তৃষ্ণার্ত হৃদয় উচাটন, চোখের জলে শুধুই ভাষা। বাহ, খুব সুন্দর ছন্দে ছন্দে যেরকমটা লিখে থাকেন, লিখেছেন বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। আবারও একটু হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখি, প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ, জানি না শেষ করে উঠতে পারবো কিনা। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা রাজর্ষী দাদাভাই ও দিদি ভাইয়ের নামটা একটুখানি ভুল হয়ে গেল, আজ আমি রয়েছি শ্রাবস্তী। আমার HS-এর ইকোনমিক সাবজেক্টের একটা কথা মনে পড়ে গেল, ল অফ ডিমান্ড, অর্থাৎ যোগান যত বেশি তার চাহিদা এবং দাম তত কমে যায়। যেমন জল আমাদের জীবন বাঁচায়, কিন্তু এটি সহজলভ্য হওয়ায় আমরা এর অপচয় করি। অন্যদিকে হীরা বা সোনা দুর্লভ বলে এগুলোর দাম অনেক বেশি। অতিরিক্ত সহজলভ্যতা মানুষের আত্মসম্মান ও গুরুত্ব কমিয়ে দেয়। ঠিক তাই আমি মনে করি, যে ব্যক্তি নিজেকে খুব সহজলভ্য করে ফেলে এবং সবার কাছে নিজেকে সস্তা প্রমাণ করে, সমাজ তাকে গুরুত্ব দেয় না। আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। পরের মেসেজে চলে যাই, পরের মেসেজ কে লিখছেন, লিখছেন পরে টেক্সট মেসেজগুলো পড়ছি, একটু হোয়াটসঅ্যাপে চোখ রেখেছি যখন এগুলো একটুখানি পড়ে নিই। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখছেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, যত দামই হোক না কেন, বস্তুত মূল্য কমে যায়। সেই কারণে মনোবিদরা বলেন মাঝে মাঝে দূরত্ব স্থাপন করতে, সম্পর্কের গুরুত্ব অনুভব করানোর জন্য। লিখছেন সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে। খুব ছোট্ট মেসেজ কিন্তু সুন্দর মেসেজ। এরপরে লিখছেন কিশোর হাওড়ার বালি থেকে, মানুষের সঙ্গে খুব সোজা সাপ্তাভাবে কথা বললে ভাবে একে যা বলবো সেটাই শুনবে, মাঝে মধ্যে একটু কঠিন হতে হয়, তা না হলে সেই সব ব্যক্তিরা বুঝবে না। এই ব্যক্তির সহজলভ্যতা না আমাদের সঙ্গে সহজভাবে কথা বলে, সময় আবার কঠিন হতে পারে। আমার কাছে আসছে, আমি উপকার করে দিচ্ছি, খুব সহজে পেয়ে যাচ্ছে, তার ফলে কিছু মানুষ ভাবছে যখনই যাব তখনই তো পেয়ে যাবে। অন্যজনের কাছে ওই কাজটাই করাতে গেলে 3-4 বার ঘুরতে হবে, তাই মাঝে মধ্যে নিজেকে একটু কঠিন করে রাখি। আমি যখন তাদের কোনো কাজ বলি, সেই সব মানুষ চট করে করে না, অনেক বাহানা দেখায়, তাই সহজলভ্য সকলের কাছে না হওয়াই ভালো। লিখেছেন কিশোর হাওড়া বালি থেকে। বেশ, আমি কিছু বলবো না, সময়টা যখন আপনারই, আপনার কথার শোনার সময়। শঙ্খ অধিকারী সাবরাকুন বাঁকুড়া থেকে লিখছেন, অতিরিক্ত সহজলভ্যতা আপনার দাম কমিয়ে দেয়। ঠিকই তো, অতিরিক্ত সহজলভ্যতা দাম কমিয়ে দেয় বই কি, আশেপাশের মানুষেরা সেই সুযোগে নানা কথা বলতে পারে, এমন কোনো সাহায্য অনায়াসে চেয়ে বসতে পারে যা খুব সচরাচর কেউ চায় না। অনেক প্রতিভাধর মানুষদের দেখেছি যারা গ্রামে পাড়ায় থাকার কারণে তাদের মূল্য কেউ কোনোদিন দেয়নি, ডাকলেই যাকে পাওয়া যায় সে যেন অবহেলার ধন, এমনই মনে করে মানুষ। কিন্তু নিজেকে একটু রিজার্ভ রাখলে অথবা সেরকম অভিনয়টুকু অন্তত করতে পারলে নিজেকে দামি হিসেবে প্রেজেন্ট করা যায়। লিখছেন শঙ্খ অধিকারী সাবরাকুন বাঁকুড়া থেকে। বেশ, এরপরে আবারও একটা হোয়াটসঅ্যাপ

মেসেজ লিখছেন বাবাই সিংহ বারাসাত থেকে। নমস্কার রাজস্বীদা এবং শ্রাবস্তিদি, নমস্কার, আমি বারাসাত থেকে বাবাই সিংহ বলছি। আজকের বিষয় নিয়ে আমার স্পষ্ট মত হলো, হ্যাঁ, অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম পুরোপুরি কমিয়ে দেয়। 2026 সালের এই বর্তমান সমাজে দাঁড়িয়ে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করা যায় যে মানুষ যত বেশি ইগো আর ভাব নিয়ে থাকে সমাজ তাকেই বেশি পছন্দ করে। কেউ যখন সবার জন্য সবসময় সহজলভ্য থাকে তখন সমাজ তাকে দুর্লভ বা সস্তা ভাবতে শুরু করে, তার উপকারের কোনো মূল্য কেউ দেয় না। অথচ যে মানুষটা একটু ভাব দেখায়, সহজে নিজের সময় কাউকে দিতে চায় না, চারপাশের মানুষ তাকেই বেশি সম্মান দেয়। আজকালকার দিনে নিজের দাম আর গুরুত্ব বজায় রাখতে গেলে সব সময় সবার জন্য হাতের কাছে উপস্থিত না থাকাটাই সবচেয়ে ভালো উপায়। অনুষ্ঠান খুব মন দিয়ে শুনছি, বাবাই সিংহ লিখেছেন বারাসাত থেকে। বেশ, পরের মেসেজ লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। রাজস্বীয় শ্রাবস্তী, শুভ সন্ধ্যা। কথায় বলে যাকে সহজে পাওয়া যায় তার দাম থাকে না, তাই অতিরিক্ত সহজলভ্যতা শুধু আমার নয়, সব কিছুর দাম কমিয়ে দেয়। এই বর্ষায় ইলিশ মাছ সহজলভ্য নয় বলেই তার এত দাম। তবে যেখানে যেখানে আমার সহজলভ্য হওয়া উচিত সবেতেই আমাকে পাওয়া যায়। পরিবারে, সমাজে, স্কুল কলেজে, কর্মস্থলে, আড্ডাখানায়, হাটে বাজারে, আকাশবাণী শ্রোতা হয়ে আমি অত্যন্ত সহজলভ্য। পরম সুখের কথা, সঠিক সময় সঠিক স্থানে সহজলভ্য হতে পারায় জীবন পেয়েছে যথাযথ মূল্য। বেশ, খুব সুন্দর করে লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। এরপর একটা মেসেজে চলে যাই, কোন মেসেজে লিখছেন, কে লিখছেন, মোহাম্মদ জাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে লিখছেন। অতিরিক্ত সহজলভ্যতা অনেক সময় ব্যক্তিত্বের দীপ্তিকে ম্লান করে দেয়। যে মানুষ সবসময় হাতের নাগালে থাকে তার মূল্য ধীরে ধীরে চোখের আড়ালে হারিয়ে যায়। নদীর মতোই মানুষও দূরত্বে নিজের গভীরতা প্রকাশ করে। প্রাপ্য সম্মান পেতে হলে আত্মমর্যাদার সীমানা রক্ষা করা প্রয়োজন। নিজেকে সবার জন্য উজাড় করে দিলে গুরুত্বের আলো অনেক সময় ক্ষীণ হয়ে আসে। সংযম, ব্যক্তিত্ব ও পরিমিত উপস্থিতি মানুষের প্রকৃত সৌন্দর্যকে উজ্জ্বল করে। যেখানে আত্মসম্মান অটুট থাকে সেখানেই সম্পর্কের মর্যাদা দীর্ঘস্থায়ী হয়। তাই সহজ হওয়া মহৎ, কিন্তু অতিরিক্ত সহজলভ্যতা হওয়া কখনোই প্রজ্ঞার পরিচয় নয়। শুভেচ্ছান্তে, মোহাম্মদ জাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখেছেন এই মেসেজ। এবার একটু টেক্সট মেসেজে চোখ রাখি, প্রচুর টেক্সট মেসেজ এসে অপেক্ষা করছে। কে লিখেছেন, হাওড়া থেকে রঞ্জন লিখছেন, আমার মতে বলে যে মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকুন তবেই আপনার দাম বাড়বে। বেশ, রঞ্জন লিখেছেন হাওড়া থেকে। শিপ্রাকারার মালিক পাড়া লেন ভেতর থেকে লিখছেন, সবার আগে নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখা উচিত, সব কিছু বাঁচিয়ে রেখে সব কিছু করা উচিত, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে সবার সাথে মেশা উচিত। আমার মনে হয় সবাইকে ভালোবাসা, হেল্প করা, বিপদে এগিয়ে যাওয়া, নিজের সামর্থ্য অনুযায়ী আমি ফ্যামিলি বা অন্য সবাইকে করি, কিন্তু কারোর কাছ থেকে আমি কিছু আশা করি না। যদি তাদের মনে হয় আমায় ভালোবাসবে, ভালো ব্যবহার করবে, তাহলে ওইটুকুই এনাফ, না দিলেও ক্ষতি নেই, ঈশ্বরের আশীর্বাদ পেলেই হবে। খুব সুন্দর লিখছেন শিপ্রাকারার মালিক পাড়া লেন ভেতর হাওড়া থেকে। এর পরের মেসেজ কে লিখছেন, লিখছেন তারও কুলপি থেকে। সিম্পল ইকোনমিক রুল, হায়ার দ্য সাপ্লাই লোয়ার দ্য ডিমান্ড, দুটোই প্রেশিয়াস। আচ্ছা না, টু বিকাম প্রেশিয়াস সাপ্লাই শুড বি রেস্ট্রিক্টেড, দামি হওয়ার জন্য সাপ্লাইটা কম হওয়াই উচিত, সেটাই লিখছেন। বেশ, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছেন, কি লিখছেন, দাম যদি

0: রাখতে চাও মান রাখো, তবে আত্মমর্যাদা বিসর্জন দিও না কেউ সবে। নিজেকে যদি নিবেদন করো ভালোবাসার তরে, কিছু সম্মান আগলে রাখো নিজের মনের ঘরে। সহজলভ্য হও যদি সকলের কাছে, মনে রেখো ভবিষ্যৎ তার আধারে ডুবে আছে। আত্মসম্মান বজায় রাখো নিজের হৃদয় ঘরে, বিপদে তুমি দাঁড়িয়েও পাশে সকলের তরে। বেশ, লিখছে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। একেবারেই তাই। আর স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে খুব চটপট চটপট সময় দৌড়চ্ছে। আজকের আপনার কথার বিষয়, অতিরিক্ত সহজলভ্যতা আপনার দাম কমিয়ে দেয়। আপনি হোয়াটসঅ্যাপ করছেন, টেক্সট মেসেজ করছেন 9903055992 নম্বরে, আপনি চলে আসছেন টেলিফোন লাইনেও 2248808 নম্বরে। আর স্টুডিওর ঘড়ি সময় জানান দিচ্ছে যে হাতে আর মাত্র 3 মিনিট বাকি, আর তারপর কিন্তু আপনার কথা থেকে বিদায় নেওয়ার পালা। কিন্তু রাজর্ষি আর শ্রাবস্তী আবারও ফিরে আসবে ঠিক 9:30 আর 9:30 কিন্তু থাকবে বাংলা গানের কুইজ। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন?
1: হরিণঘাটা বড় জায়গাগুলো জেলা নদীয়াতে সমীর দাস বলছি।
0: বলুন, ছোট করে বলুন।
1: আচ্ছা, বলছি যে সব থেকে দুর্লভ বস্তু হচ্ছে আমাদের ভগবান। অর্থাৎ আমরা ভগবানকে কেউ দেখিনি, তার জন্যই আমরা মন্দিরে মন্দিরে ভিড় করে, মানে ভিড় করি, আমরা পুজো দিতে যাই, ভিড় করি, লাইন দিয়ে দাঁড়াই, কারণ সে তো একই জায়গায় বসে থাকে, ডাকলেও সারা যায় না, খাওয়ালেও খায় না, কারোর সাথে কথাও বলে না, তার জন্যই আমরা ছুটে ছুটে তার কাছে যাই। এটাই হচ্ছে মেন কথা, যে মানুষ আমরা সহজেই মানুষের সঙ্গে মিশে ফেলি বলেই মানুষ আমাদের গুরুত্ব দেয় না, একটু বোবা হয়ে থাকবে তখন অটোমেটিক এমনি সন্ধান বেড়ে যায়। নমস্কার।
0: বেশ, নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। এবং এরপর আবারও কেউ রয়েছেন টেলিফোন লাইনে, দেখে নি। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন।
2: আমি বদুরচক মাঝপাড়া রাজবলা টুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন।
2: তো সত্যি অতি লোভ কিন্তু আমাদের সত্যি খুবই কিন্তু দুঃখজনক। নিজের লোভ যদি না সামলাতে পারবো তাহলে কিন্তু নিজের ক্ষতি নিজে ডেকে আনবো। লোভটা আমাকে সংযত করে নিয়ে আমাকে আমার জীবন পথে সঠিকভাবে চলতে হবে, লোভটা আমাকে কমাতে হবে, লোভটা আমার ব্যক্তির মধ্যে, আমার সামর্থ্যের মধ্যে আমাকে থাকতে হবে। নমস্কার।
0: নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনি শুনছেন 100.1 FM গোল্ড, আপনি শুনছিলেন আপনার কথা। আর সময় নেই কিন্তু আমি মনে হয় সকলের মেসেজ পড়েছি, হোয়াটসঅ্যাপ, টেক্সট মেসেজ, ফেসবুকের কমেন্ট সবটাই পড়ার চেষ্টা করেছি। আবারও কিন্তু আমরা ফিরে আসব ওই যে বলছিলাম বাংলা গানের কুইজ নিয়ে, যেটার জন্যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন প্রতি বৃহস্পতিবার রাত 9:30 কখন বাজবে সেটার জন্য। একেবারে রাত 9:30 থেকে শ্রাবস্তী আর রাজশ্রী থাকবে রাত 12 অবধি গানে গানে বাজিমাত নিয়ে, আর সেই জন্য আপনাদের তো সঙ্গে থাকতেই হবে, আর শুনতে হবে 100.1 FM গোল্ড, আর ঝালিয়ে নিতে হবে আপনার চেনা বাংলা হিন্দি গান, এবং সেই সাথে কিন্তু থাকে আপনার অনুরোধের গান করার সুযোগ। আর আপনারা তো জানেনই যারা দীর্ঘদিন ধরে শুনছেন, আর যারা নতুন শুনছেন, নতুন টিউন করেছেন 100.1 FM গোল্ড, আপনাদেরকে স্বাগত আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য 9:30 থেকে গানে গানে বাজিমাত। শুনতে থাকুন 100.1 FM গোল্ড, রাজর্ষি আর শ্রাবস্তীর সঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানের লড়াইয়ে এবার আপনিও চ্যাম্পিয়ন। শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 এফএম গোল্ডে। গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত।

ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21শে জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানের লড়াইয়ে এবার আপনিও চ্যাম্পিয়ন, শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে।

বাংলা গানের কথা আসলে বাংলা আধুনিক গান আমাদের অন্যতম ভালো লাগা। আজ শোনাতে এ গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। মনে রাখবেন, শুধুমাত্র পরবর্তী তিন মিনিটের মধ্যে আসা গানের অনুরোধ আমরা গ্রহণ করব। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
1: আপনি শুনছেন গানে গানে বাজি মাত। চলে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গানে, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: বাজিমাত শুনছেন গানে গানে বাজিমাত। চলে আসি আজকের প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা।
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা,
4: আপনি চিনতে পারবেন, নিশ্চয়ই পারবেন, এবং আপনি পারবেন বলেই কিন্তু শ্রমস্থ এত কিছু প্রশ্ন তৈরি করেছে। খেটে খুঁটে প্রশ্ন তৈরি,
5: মানে তুমি কি বললে পারবে না বলে? আপনি পারবেন, কারণ বেশ সহজ। তাহলে প্রথম ক্লুতে চলে যাই।
4: সহজ কার কাছে? তোমার কাছে?
5: তোমার কাছে সহজ, দেখো তুমি শোনো, তুমিও পারবে। এটি সাদা কালো বাংলা সিনেমায় শ্যামল মিত্রের একটি গান, গানের গীতিকার।
4: তোমার সোজা প্রশ্ন,
5: গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় আর সুরকার অনল চট্টোপাধ্যায়।
4: মানে এই মোটামুটি আপনি ক্লু যখন শুনতে পেরেছেন, আপনি বুঝে গেছেন কি গান হতে পারে সেটা আপনি বুঝতে পারেন, কিন্তু শোনাতে এই গান আমরা এবার চলে যাই। শোনাতে এই গানের প্রথম গানে,
5: প্রথম গান অনুরোধ করেছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে, শুনতে চেয়েছেন উৎপলা সেনের কণ্ঠে এই গান।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो कीना।
1: समस्या अनेक समस्या, तार मध्ये आरो एकटा समस्या ए समस्तेर प्रश्न।
2: না না, মোটেই এটা সমস্যা না, এটা কিন্তু একটা মজা।
1: তাই
2: একেবারেই তাই।
1: আর তুমি উত্তর জানো, নিজে প্রশ্ন সেট করেছো, তাই জন্য তোমার কাছে মজা।
2: না, সকলের কাছেই মজা, সেই জন্যই এত রেসপন্স, এত উত্তর আমরা পাই। সকলেই কিন্তু খুব মজা পান। হ্যাঁ।

0: আচ্ছা ঠিক আছে, প্রথম ক্লু, প্রথম ক্লু বলেছিলাম এটি সাদা কালো বাংলা সিনেমায় শ্যামল মিত্রের একটি গান, গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় আর সুরকার অনল চট্টোপাধ্যায়। দ্বিতীয় ক্লু, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কাহিনী আধার পেরিয়ে অবলম্বনে তৈরি হয়েছিল এই সিনেমা, পরিচালক ছিলেন নির্মল সর্বজ্ঞ।
1: আপনি শুনে নিয়েছেন, কিছু বুঝতে পেরেছেন, কিছু বুঝতে পারেননি, ঠিক আমার মতো, দুঃখ পাবেন না, আপনার দলে আমি আছি। কিন্তু আপনার এই দুঃখকে কমানোর জন্য আমাদের একটা রাউন্ড আছে, মানে রাউন্ড বলতে একটা সেগমেন্ট আছে, তার নাম হচ্ছে শোনাতে এই গান। এটা হচ্ছে শান্তনা পুরস্কার, আমাদের মতো মানে আমার মতো যারা আছে, যারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, ঠিক তাদের জন্য।
0: না না, পারেন পারেন। যাই হোক, এইবার শোনাতে এ গানের যিনি অনুরোধ করেছেন তিনি শঙ্করচন্দ্র দে, বারাসাত থেকে শুনতে চেয়েছেন শিল্পী তালাত মাহমুদের কণ্ঠে এই গান।
1: বাইরে কি বৃষ্টি পড়ছে?

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: এবার তাহলে কত নম্বর ক্লু?
2: তৃতীয় ক্লু।
1: তৃতীয় ক্লু, বাবা, একটা তোমার তিন নম্বর ক্লুটা এলো, এটা একটা, কিন্তু তার আগে তোমার তুমি দুটো ক্লু বলবে।
2: হ্যাঁ, বলে দিই, একটু রিক্যাপ হয়ে যাক। আচ্ছা বেশ, প্রথম ক্লু দিয়েছিলাম, এটি সাদা কালো বাংলা সিনেমায় শ্যামল মিত্রের একটি গান, গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় আর সুরকার অনল চট্টোপাধ্যায়। দ্বিতীয় ক্লু দিয়েছিলাম, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কাহিনী আধার পেরিয়ে অবলম্বনে তৈরি হয়েছিল এই সিনেমা, পরিচালক ছিলেন নির্মল সর্বজ্ঞ। তৃতীয় ক্লু,
1: এবার এটা ভালো করে শুনবেন,
2: সিনেমায় এই গানে লিপ দেন অভিনেতা শ্যামল ঘোষাল।
1: তাহলে কোন গান, ইয়েস, কোন সিনেমা নয়, কোন গান, সেই গানের প্রথম লাইন আপনি লিখে পাঠাবেন, সাথে আপনার নিজের নাম, নিজের লোকেশন, জিপিএস লোকেশন না, আপনি কোথায় থাকেন সেটা লিখে দেবেন, লিখে আপনি পাঠিয়ে দেবেন আমাদের এসএমএস বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নাম্বারে। শোনাতে গান
2: একেবারেই তাই, অমৃত সিং অরোরার এই গানটি শুনতে চেয়েছেন বিলারা হুগলি থেকে বিশ্বনাথ কাইন।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পেরেছেন, চিনতে পেরেছেন।
4: বললাম তো সোজা প্রশ্ন,
3: সোজা প্রশ্ন।
4: হুম,
3: আসলে আপনার বাড়ি কি জিটি রোডের কাছাকাছি থাকে? হ্যাঁ, আপনি থাকতেও পারেন নাও থাকতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটা হচ্ছে, কারাকারা সঠিক উত্তর দিয়েছেন, মানে জিটি রোডের, জিটি রোড সিনেমার গান শ্যামল মিত্রের কণ্ঠে,
4: কারাকারা
3: সঠিক উত্তর দিয়েছেন?
4: সঠিক উত্তর দিয়েছেন বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, ঝড়খালি ক্যানিং থেকে মৌমিতা মান্না, সোধপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, বজবজ থেকে অদিতি মিত্র, আর ধনেখালি হুগলি থেকে মনোরঞ্জন দাস।
3: সবার জন্য
5: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, ছন ছন ছন ছন্দে শিল্পী,
6: ছন্দে শিল্পী রাউন্ডে আমরা কোন এক প্রখ্যাত শিল্পীকে নিয়ে চার লাইনের স্বরচিত কবিতা বা ছড়া আপনাদের শোনাব। সেটি শুনে আপনাকে বলতে হবে সেই শিল্পী কে। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে 9903059992 এই নম্বরে। উত্তর

0: সাথে নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
1: বুঝি ওকে ভুলিয়েছে কোণে দেখা আলো, কাকেদের রং কেন কালো, যমুনা ধীরে ধীরে বহনা, হৃদয়ে দিয়ে আর হৃদয় নেব না।
0: কাকেদের রং কেন কালো, যমুনা ধীরে ধীরে বহনা, হৃদয় দিয়ে আর হৃদয় নেব না।
2: ছন্দে শিল্পী।

0: ফিরে আসছি রাত 10:10 100.1 FM গোল্ডে একটা সংবাদ বিরতির ওপারে।
1: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারত সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরায় বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি প্রার্থী হিসেবেই তারা রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় মহিলা কমিশন NCW IVF ক্লিনিকগুলির ওপর নিয়ন্ত্রক পরিকাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয়ে

0: খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানও পাল্টা আক্রমণ চালায়। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুদেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রী আজ এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদী অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ভিত্তি স্থাপিত হওয়া সন্তোষ ব্যক্ত করেছেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
1: 21वीं सदी का भारत आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर अचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है। हम अधीर है, बेसब्र है। हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ
2: করেন। The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত স্বরানন কার্তিকের একটি ভাস্কর্য। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। লোকায়ন 2026 সমুদ্র অভিযানের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দর সফর সফলভাবে সম্পন্ন করেছে আইএনএস সুদর্শিনী। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের মাধ্যমে ভারত ও আমেরিকার সামুদ্রিক সহযোগিতা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতায় এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিকবরায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই তিনজন আজই বিজেপিতে যোগদান করেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে সরে আসছেন না, তবে তৃণমূল কংগ্রেস থেকে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। উল্লেখ্য, সম্প্রতি এই তিন নেতা তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদে ইস্তফা দেন। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ক্ষতি দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নমানে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম পর্যায়ের বৈঠক, বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দ, অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ ক্ষতি দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশন NCW IVF ক্লিনিকগুলির নিয়ন্ত্রক, পরিকাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আশা মেনন এই কমিটির নেতৃত্বে থাকবেন। এছাড়াও বিচার বিভাগ, আইন, চিকিৎসা, ফরেন্সিক বিভাগ, ধাত্রীবিদ্যা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিশেষজ্ঞদের এতে অন্তর্ভুক্ত করা হবে। সহায়ক প্রজনন প্রযুক্তি ক্ষেত্র ARTর ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ART কেন্দ্র IVF ক্লিনিক ও গ্যামিট ব্যাংকে পরিচালন আইন ও নিয়ন্ত্রক পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি মহিলাদের প্রজনন অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার বিষয়ে পর্যালোচনা করা দেখবে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI মদ প্রস্তুতকারী কয়েকটি সংস্থাকে নোটিশ দিয়েছে। অভিযোগ, কিছু সংস্থা নির্ধারিত নিয়ম না মেনে অ্যালকোহলমুক্ত যে পানীয় নিষিদ্ধ অতিরিক্ত ফ্লেভার ব্যবহার করছে এবং বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি করছে। এছাড়া পণ্যের গায়ে বয়স বা পুরনো হওয়ার বিষয়ে এমন কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে যা অনুমোদিত নয়। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে, অ্যাসেম্বলিস, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের উপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার সুপারেরা এই সম্মেলনে যোগদান করেন। মার্কিন যুক্তরাষ্ট্র বুসেয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছে। পরপর দুরাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজ সারাদেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশ আজ মৌসুমি বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্স বরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আজ প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিকবরায় বিজেপিতে যোগদান করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। সঙ্গে আছি রাজর্ষি আর শ্রাবস্তী। নিউজের আগে ছিল ছন্দে শিল্পী রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে।
3: সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাব তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরো একটি চেনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান,
4: যেন তোমার চোখে প্রথম প্রেমের দৃষ্টি।
3: দ্বিতীয় গান,

0: ছন্দে শিল্পী।
1: এবার ছন্দে শিল্পীর উত্তর শোনার পালা। শুনেছিলেন, বুঝি ওকে ভুলিয়েছে কোণে দেখা আলো, কাকেদের রং কেন কালো, যমুনা ধীরে ধীরে বহনা, হৃদয় দিয়ে আর হৃদয় নেব না।
2: কাকেদের রং কেন কালো, যমুনা ধীরে ধীরে বহনা, হৃদয় দিয়ে আর হৃদয় নেব না।
1: সঠিক উত্তর বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দ্রাণী মুখোপাধ্যায়। কোন কোন বন্ধু সঠিক উত্তর দিলেন তাদের নাম বলবো, তবে তার আগে থাকলো হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় চন্দ্রাণী মুখোপাধ্যায়ের এই গান।

0: দিনগুলো নিশ্চয়ই আছে, গান শোনার দিন আছে, আর সেই গান শোনার দিন আছে বলেই আমরা বারবার ফিরে আসি পুরনো দিনের গান নিয়ে। কারাকার সঠিক উত্তর দিলেন ছন্দশিল্পী রাউন্ডে?
1: বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, সোদপুর থেকে অভিজিৎ পালচৌধুরী, বজবজ থেকে অদিতি মিত্র, ধনেখালি হুগলি থেকে মনোরঞ্জন দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, কোচবিহার থেকে ভাস্কর সেহানবিশ, কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে চন্দন চক্রবর্তী, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দাস সঠিক উত্তর দিয়েছেন।
0: শঙ্করচন্দ্র দাস সঠিক উত্তর দিয়েছেন এবং সঠিক উত্তর দিলে যেটা থাকে সব বাচ্চা।

0: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21শে জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
3: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে আপনাদের পছন্দের সেগমেন্ট শোনাতে এ গান।

আজ শোনাতে গানের দ্বিতীয় পর্যায়ে আপনি জানাবেন আপনার প্রিয় রেট্রো বাংলা সিনেমার গানের কথা। পরবর্তী তিন মিনিটের মধ্যে আপনি জানাবেন এই পর্যায়ে আপনার গানের অনুরোধ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা সিনেমার গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে লিখবেন আপনার নাম আর লোকেশন, তারপর টেক্সটটা SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: আছে। এবার শুনে নিন তিন নম্বর গানটি।
1: বৃষ্টি এলো বৃষ্টি ও বৃষ্টি এলো যেন তোমার চোখে প্রথম প্রেমের দৃষ্টি।
0: এই তিনটি গান থেকে একটি একটি করে যে শব্দ আমরা তুলে নিয়েছিলাম সেই শব্দগুলোকে সাজালে যে গানটিকে আমরা পাই সেটি হলো
2: তুমি।

0: না অনেক দিন নয়, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি যখন হচ্ছে তখন ছাতা ফাতা আর মানছে না।
1: একেবারেই তাই। আর আমরা শুনিনি তাহলে সুর ব্যঞ্জনের উত্তর কারা কারা সঠিক উত্তর
0: শুনিনি, মানে আমি তো বলবো না, বলবে তুমি।
1: আচ্ছা।

0: তাহলে বলছি, শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, বজবজ থেকে অদিতি মিত্র, ধনেখালী হুগলি থেকে মনোরঞ্জন দাস, নিউ টাউন থেকে রুমা দত্ত, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, বাঘাযতীন থেকে কবিতা দাস, রানাঘাট থেকে দেবাশিস বসু সঠিক উত্তর দিয়েছেন।
1: বেশ, সঠিক উত্তর দিলে যেটা হয় আমাদের কর্তব্য, সেই কর্তব্য আমরা অবশ্যই পালন করবো।

শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম ধ্রুবতারা রাউন্ডে। আজ ধ্রুবতারার হট সিটে বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দ্রাণী মুখোপাধ্যায়, তার গানের উপরই থাকবে প্রশ্ন। চলে আসি প্রথম প্রশ্নে। এখন চন্দ্রাণী মুখোপাধ্যায়ের যে গানটি আমরা শুনব, আপনাকে বলতে হবে সেই গানের গীতিকার কে ছিলেন। উত্তর দেবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন।

0: এবার ধ্রুবতারার উত্তর।
1: একেবারেই তাই, সঠিক উত্তর মুকুল দত্ত। আর যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, ধনেখালি হুগলি থেকে মনোরঞ্জন দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, কোচবিহার থেকে ভাস্কর সিহানবিশ, কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে চন্দন চক্রবর্তী, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।
0: বেশ, আর মুকুল দত্ত যখন সঠিক উত্তর আপনারা দিয়েছেন, আর সঠিক উত্তর দিলে যেটা থাকে অবশ্যই থাকবে আপনাদের জন্য।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, ধ্রুবতারা ধ্রুবতারা
0: শুনছেন গানে গানে বাজি মাত, শুনছেন ধ্রুবতারা রাউন্ড। আজ ধ্রুবতারায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দ্রাণী মুখোপাধ্যায়। এবার শুনবো হিন্দি গান। আপনাকে বলতে হবে এই গানের সুরকার কে ছিলেন। উত্তর দেবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে 9903059992 আমাদের নাম্বার। উত্তরের সাথে অবশ্যই লিখবেন আপনার নাম আর লোকেশন।

0: তাহলে উত্তর এসেছে, উত্তর কি, সঠিক উত্তর কি বলে দাও?
1: সঠিক উত্তর, সুরকার ছিলেন শ্যামজি ঘনশ্যামজি।
0: বাহ, সুন্দর উচ্চারণ করেছো।
1: একেবারেই তাই, আর প্রচুর উত্তর এসেছে, যদি কারোরটা মিস হয়ে যায় রাগ করবেন না।
0: অভিমান করতে পারেন কিন্তু রাগ করবেন না।
1: ঝড়খালি ক্যানিং থেকে মৌমিতা মান্না, সোধপুর থেকে অভিজিৎ পালচৌধুরী, শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, কোচবিহার থেকে ভাস্কর সিহানবিশ, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, রানাঘাট থেকে দেবাশিস বসু, মামুদপুর আমতলা থেকে স্বাগত পাল সকলে সঠিক উত্তর দিয়েছেন।
0: সকলে সঠিক উত্তর দেওয়া সকলকে আমাদের তরফ থেকে এইটা।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, ধ্রুবতারা ধ্রুবতারা।
3: এবার চলে আসি ধ্রুবতারার পরবর্তী প্রশ্নে। শুনবেন একটি বাংলা সিনেমার গান, এবং অবশ্যই এই গান চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে। আপনাকে বলতে হবে এটি কোন সিনেমার গান, মানে সিনেমার নামটা আপনাকে বলতে হবে। আপনি উত্তর জানাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের পুরো নাম আর লোকেশন।

0: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: এবারের গান অনুরোধ করেছেন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য। শুনতে চেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: কিন্তু সজনীটা কে?
1: সজনী মানে আপাতত আমি তোমার সজনী, মানে কিছু করার নেই আর কি। মানে এই যে মাইকে রাত 12টা অবধি সহ্য করতে হবে, কিছু করার নেই। তারপর
0: বেশ কারাকারা সঠিক উত্তর
1: দিয়েছেন? সোধপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, বজবজ থেকে অদিতি মিত্র, ধনেখালী হুগলি থেকে মনোরঞ্জন দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, কোচবিহার থেকে দুলাল শেহানবিশ, কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে চন্দন চক্রবর্তী, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, নিউ টাউন থেকে রুমা দত্ত, মামুদপুর আমতলা থেকে স্বাগত পাল, সুরজ পাল, তেঘরিয়া থেকে তপন মার্জিত এবং বিলারা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
3: লাইটস অন, ক্যামেরা রোলিং, অ্যাকশন।
4: আমাকে সেক্স করতে
5: করব, আলবাত করব।
6: এ বাবু মশাই, এত ভালো ভাষা ভালো নয়।
2: চিত্র ধ্বনি,
7: চিত্র ধ্বনি,
8: চিত্র ধ্বনি রাউন্ডে শুনবেন একটি সিনেমা সংলাপ। সিনেমায় এই সংলাপের শেষেই ছিল একটি গান, আপনাকে বলতে হবে সেই গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
2: চিত্র ধ্বনি,
7: চিত্র ধ্বনি।
9: আরে দূর, কোথাকার কি উঠকো মেয়েটা, ছবি নিয়ে আমি কি করবো?
10: শুধু ছবিতে যদি মন না ভরে, আসল লোকটা কিন্তু ডাকলেই আসবে।
9: বৌদি, কথাটার মধ্যে একটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। হ্যাঁ, কি ব্যাপার বলতো? তুমি শেষ খেলে যে তাহলে?
10: না ভাই বিরাম, মেয়েটা বড় দক্ষিণ, পরে রাশ্মিতা, কিন্তু আমি মেয়ে হয়ে বলছি, রূপে গুণে এমন আমি আজ পর্যন্ত চোখে দেখিনি।
9: হ্যাঁ মানে তুমি যখন বলছো তখন নিশ্চয়ই, কিন্তু কিন্তু বৌদি, আমি তো আগামী কয়েক বছরের মধ্যে বিয়ে থা করতে পারছি।
10: ও, তুই বিয়ে করবি না? কিন্তু আমি তো যে কথা দিয়েছি।
9: এই মেরে কথা দিয়ে বসে আছো?
10: হ্যাঁ।
9: না, তোমার ছেলে মানুষ আর যাবে না। আচ্ছা বৌদি, তুমি তো আমার রুচি জানো, এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে সম্বন্ধ করলে যা পেটে ডুবুরি না বলে এবিসি ফেলবে, এটা তোমার ভারী হবে।
10: থাক থাক, না না, আমাকে শেখাতে হবে না, বিয়ে করবে না তাই বল, শুধু ইউনিভার্সিটি ডিগ্রিটা।
11: भारत और ऑस्ट्रेलिया ने स्वतंत्र और मुक्त हिंद प्रशांत क्षेत्र के लिए रक्षा और सुरक्षा सहयोग पर संयुक्त घोषणा पत्र को स्वीकार किया। ऑस्ट्रेलिया से यूरेनियम की आपूर्ति के लिए भी समझौता हुआ। प्रधानमंत्री नरेंद्र मोदी और ऑस्ट्रेलिया के प्रधानमंत्री एंथनी एल्बनीज के साथ आज मेलबर्न में तीसरी ऑस्ट्रेलिया भारत वार्षिक शिखर वार्ता हुई। इस दौरान दोनों नेताओं ने प्रतिनिधिमंडल स्तर की वार्ता में द्विपक्षीय संबंधों को और सशक्त बनाने पर चर्चा की। दोनों नेताओं ने द्विपक्षीय संबंधों में आए परिवर्तनकारी महत्वपूर्ण बदलाव का स्वागत करते हुए क्षेत्रीय स्थिरता, ऊर्जा सुरक्षा और प्रौद्योगिकी नवाचार के लिए व्यापक सहयोग ढांचे को अंतिम रूप दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी ने बताया कि दोनों देशों ने यूरेनियम आपूर्ति और महत्वपूर्ण खनिज गलियारे पर ऐतिहासिक समझौते पर हस्ताक्षर किए।
12: पीएम सूर्यघर योजना को सपोर्ट करने के लिए हमने मिलकर गुजरात में रूफटॉप सोलर ट्रेनिंग एकेडमी बनाई है। ये एकेडमी अनेक महिलाओं और युवाओं की कैपेसिटी बिल्डिंग में योगदान देगी। न्यूक्लियर एनर्जी के क्षेत्र में आज हमने

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। সঙ্গে আছি শ্রাবস্তী আর রাজশ্রী। নিউজের আগে ছিল চিত্রধ্বনি রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব। তবে তার আগে বলে রাখি, একটু পরে আবার আসছে শোনাতে এ গান।

0: বাজিমাত চিত্রধ্বনি। এবার চলে আসি চিত্রধ্বনি রাউন্ডের উত্তরে। শুনেছিলেন এই ডায়লগ,
1: আরে ধুর কোথাকার কি উঠকো মেয়ে, তার ছবি নিয়ে আমি কি করবো?
2: শুধু ছবিতে যদি মন না ভরে আসল লোকটা কিন্তু ডাকলেই আসবে।
1: বৌদি কথাটার মধ্যে একটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। হ্যাঁ কি ব্যাপার বলতো, তুমিও শেষ খেলে এসে তাহলে?
2: না ভাই বিরাম, মেয়েটা বড় দক্ষিণ পরে রাস্তিতা, কিন্তু আমি মেয়ে হয়ে বলছি, রূপে গুণে এমন আমি আজ পর্যন্ত চোখে দেখিনি।
1: হ্যাঁ মানে সে যখন বলছো তখন নিশ্চয়ই, কিন্তু কিন্তু বৌদি আমি তো আগামী কয়েক বছরের মধ্যে বিয়ে করতে পারছি।
2: ও তুই বিয়ে করবি না? কিন্তু আমি তো যে কথা দিয়েছি।
1: এই মেরে কথা দিয়ে বসে আছো?
2: হ্যাঁ।
1: না তোমার ছেলে মানুষ আর যাবে না। আচ্ছা বৌদি তুমি তো আমার রুচি জানো, এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে সম্বন্ধ করলে যা পেটে ঢুকুরি না বলে বেশি ফেলবে, এটা তোমার ভারী হবে।
2: থাক থাক, না না আমাকে শেখাতে হবে না, বিয়ে করবে না তাই বলে, শুধু ইউনিভার্সিটি ডিগ্রিটাই সবকিছু নয়, এমনি অসাধারণ।
1: হ্যাঁ তা তো দেখতে মেয়েটা দেখতে কিন্তু বেশ, বাট সরি ম্যাম, আই এম ভেরি সরি।
0: অনিন্দিতা সিনেমার এই সংলাপের পরে ছিল কিশোর কুমারের এই গান।

0: চক্রবর্তী মহেশতলা থেকে এবং দেবস্মিতা বেহালা থেকে। সকলে সঠিক উত্তর দিয়েছে।
1: সকলে সঠিক উত্তর দিয়েছে? বাবা বাবা যে সকলে, তুমি কখনো সঠিক উত্তর দিয়েছো?
0: আমি তো প্রশ্ন বানাই, আমি উত্তর দিই না।
1: মানে তুমি রান্না করো কিন্তু সেই রান্নাটা চেখে দেখো না।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
3: সুরের এই ঝড় ঝড় ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।
4: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম সুরের ঝর্ণা রাউন্ডে। এই রাউন্ডে বাংলার রেট্রো গানের প্রিলিউড, গানের অংশ বা ইন্টারলিউডের উপর থাকে প্রশ্ন। উত্তর দেবেন নিজের পুরো নাম আর লোকেশন লিখে হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। এখন শুনবেন গানের প্রিলিউড, উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে।
3: সুরের এই ঝর ঝর ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।

0: নিরুপমা নয়, শ্রাবস্তী।
1: আচ্ছা বেশ, তাহলে এই সঠিক উত্তরটা কারা কারা দিয়েছেন সেটা বলে দিই। বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, সোধপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, বিজলি

এবারের গান অনুরোধ করেছেন ধনেখালী হুগলি থেকে মনোরঞ্জন দাস। শুনে নিই এই গান। এই গান শুনিনি কিশোর কুমার এবং সারদার কণ্ঠে।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: सुरेर झरना, सुरेर झरना।
2: শুনছেন 100.1 FM গোল, শুনছেন গানে গানে বাজিমাত। আপনারা আছেন সুরের ঝর্ণা রাউন্ডে। একটু আগে আপনারা শুনেছিলেন একটি প্রিলিউড, আর সেই প্রিলিউডের গানটি হলো
3: কি হলো, দাঁড়ালে কেন, যাবে না?

0: একদম কোনো অনুভূতি নেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনারা গান শোনার জন্য এসেছেন অনুষ্ঠান শুনতে, আর কিছু অন্য কোনো কারণ নেই।
1: হ্যাঁ, আরেকটা কারণ আছে উত্তর দেওয়ার জন্য।
0: ও বল উত্তর, কার কার সঠিক উত্তর দিয়েছে?
1: সঠিক উত্তর দিয়েছেন সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, কোচবিহার থেকে ভাস্কর সেহানবিশ, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, কলকাতা ষাট থেকে রীতা শ্রীমানী, সকলে সঠিক উত্তর দিয়েছেন।
0: সকলে
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
3: সুরের এই ঝর ঝর ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।
0: শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজি মাত, আপনারা আছেন সুরের ঝর্ণা রাউন্ডে। এবার শুনবো গানের অংশ, এটি শুনে আপনাকে বলতে হবে কোন গান। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের প্রনাম আর লোকেশন।
3: সুরের এই ঝর ঝর ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।

সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা, গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা
2: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। সুরের ঝর্ণা রাউন্ডে আপনারা শুনেছিলেন একটি গানের অংশ, অনেকেই উত্তর দিয়েছেন। দেখুন তো আপনার উত্তরটা মিলল কিনা।

0: মালা চন্দন পরার দরকার নেই, তার কারণ সঠিক উত্তর দিলে আমরা একটু হাততালি দিতে পারি।
1: বেশ, সঠিক উত্তর দিয়েছেন শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, বাঘাযতীন থেকে কবিতা দাস, বেহালা কলকাতা ষাট থেকে রীতা শ্রীমানী, বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
0: সঠিক উত্তর দিয়েছেন, যখন সঠিক উত্তর দিলে যেটা হয় সেটা অবশ্যই আপনি পাবেন।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
3: সুরের এই ঝড় ঝড় ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।
4: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবারের প্রশ্ন গানের ইন্টারলিউডের উপর। নিজের নাম আর লোকেশন লিখে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করবেন 9903059992 নম্বরে।
3: সুরের এই ঝড় ঝড় ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।

এবারের গান অনুরোধ করেছেন ইন্দ্রতনু মুখোপাধ্যায়, যতীন দাসনগর, বেলঘরিয়া, কলকাতা 56 থেকে। শুনতে চেয়েছেন গুড্ডি ছায়াছবি থেকে বাণী জয়রামের কণ্ঠে এই গান।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: सुरेर झरना, सुरेर झरना।
2: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন সুরের ঝর্ণা রাউন্ড। একটু আগে শুনেছিলেন ইন্টারলিউড, আর ইন্টারলিউডের গান

0: গানের খেলার সময় প্রায় শেষ, কিন্তু সঠিক উত্তর কারা দিলেন সেটা আমরা জানিনি।
1: সঠিক উত্তর দিয়েছেন শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি, তেঘুরিয়া থেকে তপন মার্জিৎ, এবং ধনেখালী হুগলি থেকে মনোরঞ্জন দাস।
0: এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্টুডিও ঘুরি বলছে আমাদের যাওয়ার সময়। তাহলে শ্রাবস্তী আর রাজশ্রীকে আজকের জন্য বিদায় জানান। ভালো থাকবেন, ভালো রাখবেন।
1: শুভরাত্রির যেতে যেতে রেখে গেলাম রোজা ছায়াছবির এই গান।

আধুনিক গানের অনুষ্ঠানে গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরবর্তী শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক বাংলা গানের অনুষ্ঠানে গান শুনছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের পর আজকের পরবর্তী শিল্পী শ্যামল মিত্র।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। শ্যামল মিত্রর পরে আজকের এই অনুষ্ঠানের পরবর্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরবর্তী শিল্পী মান্না দে।

আধুনিক গান শুনলেন মান্না দের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে

আধুনিক গান শুনলেন লোপামুদ্রা মিত্রর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের শেষ শিল্পী কবির সুমন।

সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 2:18। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকে প্রথমেই শুনুন নিশিপদ্ম ছবির গান। প্রথম গানটি গেয়েছেন মান্না দে।

0: বুঝলে নটবর, এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর। আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর, বুঝলে নটবর,
1: কিছুতেই যাব না, তুমিও না আমিও না।

0: বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না।
1: নিশিপদ ছবির গান শুনলেন শ্যামল মিত্র ও মান্না দের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। পরের ছবি অদ্বিতীয়া, প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

অদ্বিতীয় ছায়াছবির গান শুনছেন। পরের গানটি লতা মঙ্গেশকর ও হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের শেষ ছবি প্রাক্তন, প্রথম গানটি শুনুন অনুপম রায় ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

ইমন চক্রবর্তীর কণ্ঠে শুনলেন প্রাক্তন ছায়াছবির গান। এর সঙ্গেই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে নানা রঙের গান।

নানা রঙের গান অনুষ্ঠানে আজ প্রথমেই শুনুন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি অতুল প্রসাদের গান।

0: পূরবী দত্তর কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। পরের গানটি অর্ঘ্য সেনের কণ্ঠে, একটি রজনীকান্তের গান।
1: যদি

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। রজনীকান্তের গানের পর এবার একটি দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী।

ইন্দ্রাণী রায়চৌধুরীর কণ্ঠে শুনলেন দ্বিজেন্দ্র গীতি। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে এরপরে শুনুন নজরুল গীতি পূরবী দত্তর কণ্ঠে।

অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতির পর এবার শুনুন বাউল গান। পরপর দুটি বাউল গান পূর্ণদাস বাউলের কণ্ঠে।

বাউল গানের পর শুনুন লোকগীতি। প্রথম গানটি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। অংশুমান রায়ের পর আরও একটি লোকগীতি তাপসী রায়চৌধুরী ও অর্পিতা চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে।

লোকগীতি শুনলেন অর্জুন খ্যাপার কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে সবশেষে শুনুন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি ক্রসউইন্ডসের পরিবেশনায়।

বরশ পাথরের পরিবেশনায় এই গানটি দিয়েই শেষ হলো নানা রঙের গান অনুষ্ঠানটি। ডিটিএইচ বাংলা পরিষেবায় একটু পরেই শুনতে পাবেন আকাশবাণী রেইনবোর অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বাঁশি শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ ললিত। ঘড়িতে পাঁচটা বেজে গিয়েছে, শুরু হচ্ছে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।
1: গানে বাজুক অনির রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
0: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 10ই জুলাই, শুক্রবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আর মেসেজ করে 9903659992 এই নম্বরে। চিরন্তনী মানে এই পাঁচ সকালে গল্প শুনতে বসা, তাই না? অবশ্য জানি না বসা বলছি, অনেক হয়তো বিছানায় শুয়ে শুয়ে এই ভোরবেলার শয্যাসুখটা উপভোগ করতে করতেই চিরন্তনীকে সঙ্গে রাখেন। সে আপনি যেভাবেই শুনুন, চিরন্তনীর সঙ্গে থাকুন। সকালবেলা যদি সুন্দর একটা গল্প শোনা যায়, মানে আমাদের তো চিরন্তনীর গল্প সবই মোটিভেশনাল স্টোরি, অনুপ্রেরণামূলক গল্প, সেই গল্পেরা মন ভালো করে দেয়, দিন ভালো করে দেয়, সারাদিনের সব কাজ দারুণ একটা উৎসাহের সঙ্গে করা যায়, তাই না? তাই তো, আর তাই আমরা আসি শুক্র, শনি, রবি প্রত্যেক সপ্তাহে 107 এই গল্প নিয়ে, চিরন্তনীকে নিয়ে। প্রত্যেকটা গল্প নিছক গল্প নয়, এটা বলাই বাহুল্য। আর সেই গল্পের পিছনে থাকে একটা কথা, একটা ভাবনা, একটা বার্তা। সেই ভাবনাটাই মনের মধ্যে আলোড়ন তৈরি করে, কিছু মতামত তৈরি করে, আর সেই মতামতের জন্যই অপেক্ষা থাকি গল্প শেষে 9903659992 এই নম্বরে এসে আপনি মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার মতামত, আপনার ভাবনা, আপনার বক্তব্য জানাবেন। আর আমরা গল্প শোনানোর শেষে সেই কথাগুলো জানব সবাই মিলে। একটা গল্প আমাদের মনের মধ্যে কোন ভাবনার জন্ম দেয় সে কথাই জানি সবাই পরস্পরের কাছে। আর এভাবেই তো আমরা এই চিরন্তনী পরিবারের সদস্য হয়ে উঠেছি, তাই না? গল্প শোনানোর ফাঁকে ফাঁকে একটু গানও শোনাই, কেননা সত্যিই তো গানেও তো গল্প থাকে সুরে ধরা। আকাঙ্ক্ষা, এক্সপেকটেশন, চাহিদা, কত রকম ভাবে এই কথাটাকে আমরা বলতে পারি, কিন্তু সেই চাহিদা ক্রমাগত যখন বাড়তে থাকে তখন তার কি পরিণতি হয়, এই নিয়েই আজকের গল্প। দুঃখ নয়, দুঃখ নয়, মন খারাপ নয়, আরো কিছু, আরো কিছু নতুন ভাবনা আসে একই বিষয় থেকে, জানবো সে কথা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সুচিত্রা মিত্রের কণ্ঠে শুনছিলাম দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। সত্যি তো, যে দিনগুলো পেরিয়ে আসে সে দিনগুলোর যেখানে যেখানে সুখের ছোঁয়া থাকে, হয়তো মাঝে মাঝেই মনে হয় ওই দিনগুলো তো রইল না আর। আবার যদি কখনো ওই দিন ফিরে আসে, না ওই দিনের আবেগটা ফিরে আসতে পারে, দিন কি করে ফিরে আসবে? এই যেমন আজ 10ই জুলাই, 10ই জুলাই 2026, এই দিনে আর ফিরে আসে? কিন্তু এই দিনে ঘটে যাওয়া কত কিছু হয়তো অনেক পরে গিয়ে মনে হবে, আহা কি সুখের মুহূর্ত ছিল। আসলে আমাদের আবেগে সব ধরা থাকে, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, আকাঙ্ক্ষা প্রাপ্তি, সবই তো আবেগের এক একটা রূপ। আজকে তাই আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে নানান কিছু তৈরি করে, আর তার পরিণতি হিসেবে আরও কিছু তৈরি হয়। এই নিয়ে আজকের গল্প। এক সাধারণ ঘরের এক সাধারণ ছেলে ছিল অরিন্দম। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই অরিন্দমের জীবন খুবই সাদামাটা ছিল, কিন্তু সে ছিল দারুণ মেধাবী। বাবা তাকে সবসময় বলতেন, যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শেখো, আর প্রয়োজন এবং আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য বুঝতে শেখো, তাহলেই দেখবে জীবনটা খুব সহজ হয়ে যাবে। আমাদের ছেলেবেলা মানে সেখানে বাড়িতে স্কুলে কত রকমের ছোট্ট ছোট্ট আদর্শের কথা শেখা, উচিতের কথা, ঔচিত্যবোধের কথা শেখা, এই নীতিবাক্যগুলো কোথাও যেন মনের মধ্যে একটা ছবি তৈরি করে রাখে, জীবনের পথের চলার ছবি। যার কাছে যেমনভাবে জীবনটা ধরা পড়ে, সে সেভাবেই জীবনটা আমরা চালাতে চাই, চালাই। তাতে ভুল থাকে, তাতে কখনো ঠিকও থাকে, আর ওই ভুল থেকে আমরা শিক্ষা নিই, আর ঠিকটাকে বলি আহাহা কি সুখের সেদিনগুলো, তাই না? সবারই কম বেশি প্রায় এরকমই হয়। তো যাই হোক, বড় হওয়ার সঙ্গে সঙ্গে অরিন্দমের মনে জন্ম নিতে লাগলো অসংখ্য আকাঙ্ক্ষা। প্রথমে সে চাইত একটা ভালো সাইকেল, সাইকেল পেল। তারপরে চাইল মোটর বাইক, বাইক পাওয়া গেল। তারপরে মনে হলো একটা দামি গাড়ি না থাকলে সমাজে ঠিক সম্মান নেই, গাড়িও হলো। এরপর বড় বাড়ির স্বপ্ন, বড় বাড়ি হলো। তারপরে আরো বড় ব্যবসা, আরো বেশি অর্থ, আরো বেশি পরিচিতি। কি মনে হয়, সবই তো প্রাপ্তির খাতায়, তাই না? সব প্রাপ্তির খাতায় জমা পড়ছে, আর সেই প্রাপ্তিতে মন একেবারে সম্পূর্ণ, সুখে পরিপূর্ণ, তাই না? এইখানেই না অদ্ভুত একটা বৈপরীত্য ঘটে। আমরা যা চাই সেইভাবেই আমাদের পা ফেলি, আমাদের পথ চলা, আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাই, অথচ চলতে চলতে জীবন বুঝিয়ে দেয় যা চাইলে, যা করবে বলে ভাবলে তাই তো করলে, কিন্তু প্রাপ্তি ওটা শুধু তোমার হাতে নয়। হয় না, হয় না, কেন হয় না? কি চাই আসলে?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পূর্ণদাস বাবুলের গলায় চাই আনন্দ চাই প্রেম, একদম এ তো জীবনের একেবারে আমাদের প্রত্যেকের চাহিদা। কিন্তু সেই চাহিদার আগে আমাদের অনেক রকমের কর্ম থাকে, সেই কর্মের আগে আরও কিছু চাহিদা থাকে, তারপর চাহিদা সে অনুযায়ী চলা, এই করতে করতে করতে করতে অদ্ভুত একটা সুন্দর সমীকরণ তৈরি হয়, যেখানে চাওয়া পাওয়া হিসেব পত্তর ইত্যাদি একটা শুরু হয়ে যায়, সময়ের সঙ্গে বয়সের সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে এবং কর্মপ্রবাহের সঙ্গে আমাদের সকলেরই। আজকে বলছি অরিন্দমের গল্প। তো যাই হোক, অরিন্দম তো দিন রাত কাজ করতে লাগলো, যা যা করতে চেয়েছিল সব একটু একটু করে পূরণ হচ্ছে, ধীরে ধীরে সে একজন সফল ব্যবসায়ী। কিন্তু আশ্চর্যের বিষয়, যতই সে সাফল্য অর্জন করছিল তার ভেতরে অশান্তি ততই বাড়ছিল। কিসের অশান্তি? অনেক রাতে ঘুম হতো না, সব সময় ভয় যদি ব্যবসায় ক্ষতি হয়, যদি অন্য কেউ তাকে ছাড়িয়ে যায়, যদি তার সম্মান কমে যায়, এই সব আর কি। এবং এই করতে করতে কাজ, অশান্তি, নির্ঘুম রাত সব চলছে। আচ্ছা, যা চেয়েছিল তাই তো করছে, কিন্তু বাকিরা এসে জুড়লো কেন? কোথাও একটা মনে হয় প্রত্যেকটা ইচ্ছের সঙ্গে একটা করে ইচ্ছে পূরণের পাশাপাশি দুঃখ পূরণেরও বিষয় থাকে, কেন যে থাকে কিন্তু থাকে। তো যাই হোক, একদিন তার ছোট্টবেলার বন্ধু সুমন, ও এলো ওর সঙ্গে দেখা করতে, অনেকদিন পর দেখা। সুমন একজন শিক্ষক, ছোট একটা বাড়ি, স্ত্রী সন্তান আর বৃদ্ধা মা, এই নিয়ে তার সেই অর্থে সুখের সংসার। তো সুমন অরিন্দমকে বলল, আচ্ছা তুই তো সব

তবু তোকে এত ক্লান্ত আর চিন্তিত কেন দেখাচ্ছে? অরিন্দম দীর্ঘশ্বাস ফেলে বলল যে, জানি না, মনে হয় এখনো অনেক কিছু বাকি, যা আছে তা যথেষ্ট নয়। আমি শুধু এইটুকু চাইনি, আরো চাওয়া আছে আমার। তখন বন্ধুর সমান হেসে বলে, তুই কি কখনো ভেবে দেখেছিস তোর চাওয়ার শেষ কোথায়? আর সত্যি সত্যি তুই কি চাস? নিজেকে একবার জিজ্ঞেস করে দেখিস, কি ভেবে শুরু করেছিস, আর আজ চলতে চলতে কি ভাবছিস, আর আগামী সময়টাতে কি পেতে চাস? আর একটু ভাব, নিজেকে জিজ্ঞাসা কর, কি চেয়েছিলিস, কি চাইছিস। আমাদের সকলেরই নানান ভাবনা অনুযায়ী চলতে চলতে এরকম কিছু মুহূর্ত আসে, এরকম কিছু সময় কেউ এসে বলে যায় কানে কানে যেন মনের কথাটি, সত্যি সত্যি কি চাই, কি চাইছো, কি চেয়েছিলে আসে। এই সমস্ত প্রশ্নেরা এসে উঁকি দেয়, তাই না? অরিন্দমেরও তেমনই হলো। তো যাই হোক, বন্ধুর এই প্রশ্নটা ওকে কেমন যেন একদম নীরব করে দিল। সত্যি তো, যা চেয়েছিলাম তা তো পেয়েছি, তাহলে আজও আমার চাওয়াটা কেন চলছে? আমি তো পেয়েছি বলে থামতে পারছি না। তাহলে এই তাহলেটাই আসলে যে প্রশ্নগুলো আনে, সেই প্রশ্নের উত্তর থাকে সুরে।

0: শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গুরুপঙ্কর, মনোময় ভট্টাচার্য এবং মনোজ মুরলী নায়ের গলায়

বাবা প্রত্যেকের ডিউটি হচ্ছে তার সেই ইচ্ছেটাকে পূরণ করা। আর সেই পূরণ করতে গিয়ে আরো কত যে অপূর্ণতারা এসে পাশাপাশি জড়ো হয়, ওরাই মুশকিল করে। যাই হোক, ফিরি গল্পে। সুমন যখন, মানে অরিন্দমের বন্ধু, যখন বলল তুই কখনো ভেবে দেখেছিস তোর চাওয়া শেষ কোথায়, আর সত্যি সত্যি কি চাস, এই প্রশ্নটাই অরিন্দম

কয়েক মাস বাদে হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার হলো, যেটা এর আগে কখনো অরিন্দমের ঘটেনি। হঠাৎ ব্যবসায় বড় রকমের একটা লোকসান, সাংঘাতিক একটা লোকসান হয়ে গেল। শেয়ারের দাম পড়ে গেল, ওর কিছু সম্পত্তি বিক্রি করতে হলো, আর যাদেরকে ও বন্ধু মনে করত তাদের বেশিরভাগ সবাই দূরে সরে গেল। আর সেই সময় পাশে দাঁড়ালো কেবল ওর পরিবার আর বন্ধু সুম।

ও বাবার পুরনো একটা ডায়েরি খুলে দেখল, সেখানে লেখা আছে কোনো একদিন বাবা লিখেছিলেন, আকাঙ্ক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু নিয়ন্ত্রণহীন আকাঙ্ক্ষা মানুষকে শান্তি থেকে দূরে সরিয়ে দেয়। যার চাওয়ার শেষ নেই তার দুঃখেরও শেষ নেই। আর এই কটা লাইনে ওর জীবনের মোড় ঘুরিয়ে দিল অরিন্দমের। ও যেন বুঝতে পারল নতুন করে সে সুখের জন্য নয়, শুধু চাওয়ার পেছনে ছুটছিল, এবং চাওয়ার পেছনে ছুটতে ছুটতে কখন যেন ভুলে গিয়েছে ঠিক কি চাইছে। ছোটাটাই যেন ওর অভ্যাস, ওর আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। কই, সে তো বর্তমানকে উপভোগ করতে পারেনি, যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ হতে পারেনি। প্রত্যেকটা অর্জনের পরই নতুন অভাব তৈরি করেছে নিজের মনে। এও এক ধরনের অভাব বোধ, এও এক ধরনের দুঃখের প্রস্তুতি, আর এও এক ধরনের নিরন্তর অভ্যাস, যা কখনো কখনো আমাদেরকে বোধহয় অন্ধ করে দেয়। ছোটাটাই, প্রত্যেক দিনের চলাটাই, প্রতিটি দিন কাটানোটাই কেমন একটা নিয়মিত একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা করতে হবে, আচ্ছা কেন করছি, কেন ছুটছি, কজন ভাবি। ছুটতে ছুটতে ছোটাটার মধ্যে আমরা যেন জড়িয়ে যাই, তখন সারা জীবন মনে হয় ট্র্যাকে ছুটতে হবে, ডেস্টিনেশন পয়েন্ট ও দূরে সরে যাচ্ছে, আরো আরো দূরে, আর আমরা ছুট